Lagi, Akashwani Difu. Nali tumja mekarji longbom lake, FM benalong pen megahertz paru siratok bora sirkep, lapen race ep, lapen news on ear. A epen stame nali tum, Akashwani Difu aja mek arjulong ikji. Pini, pai pai ni pain kora trok, telangani, lapen, radio nangkar judu na bang pubang pi arat keduana pan, Nili rang sinang leng lapen AOD nika tarupi pen suri suri akar dom nang pajir si kecheng se transmission ing pipon iklo. Tangte, pini kecheng se transmission along ko pipi si kerot ke parju ponjima non pen chitan pon mek et sinang. Porpai trogra minit po choklote, Delhi pen kapachitak, English alam pen biota arjulong ikpo, porpai trogra minit kep choklote, কাংদু কারডম মালুন আজ মেক আং ডেঙ্গালং আসনসন আলুন আর্জুলং ইকজি পরফাই ট্রগ্রাম মিনিট থং কেবরা ফ চকলোতে নীলি চেফং নীলি লুঞ্জির পোলাবাংস আজায় মেক আং ডেঙ্গালং সনসিং তারু কেথান লামজির আর্জুলং ইকজি পরফাই ট্রগ্রাম মিনিট থং কেবরা সির কেব চকলোতে পিনিয়া সারলাম থে চমি আক সিরি কুৎসি চেহক চনু আক হ্যাং তরসি কয়রব পোলা বংশ সারলাম থে আর্জুলং ইকজি পরফাই ট্রগ্রা মিনিট প্লিকেপ চকলোতে কার্বি লুন বারিম বাজায় মেক আং ডেঙালং আসনসন আলুন আর্জুলং ইকজি পরফাই সির কেপ চকলোতে দেলহি পেন গাপাচে তাক হিন্দি আলাম পেন বিয়তা আর্জুলং ইকজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ চকলোতে দেলহি পেন গাপাচে তাক ইংলিশ আলাম পেন বিয়তা আর্জুলং ইকজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপ চকলোতে কিচু নাজায় মেক আংডেং লং হুদবাং জনিস রংফার লাপেন জার্নালিজম লংসিং তেরনং বংচিহু চিপুত আর্জুলং ইকজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেপ চকলোতে লুন চেতো আজায় মেক আংডেং লং আসনসন আলুন আর্জুলং ইকজি পরফাইনের কেপ চকলোতে দেলহি পেন কাপাচে তাক সামাচার প্রভাত হিন্দি আলাম পেন বিয়তা আর্জুলং ইকজি পরফাইনের কেপরা মিনিট ক্রেপ হ চকলোতে দেলহি পেন গাপাচে তাক আদাব বা বিয়তা ইংলিশ আলাম পেন বিয়তা আর্জুলং ইকজি পরফাইনের কেপরা মিনিট হং কেপ চকলোতে কার্বি লিরমেলু নাজে মেক আং ডেং আলং আসনসন আলুন আর্জুলং ইকজি পরফাই সির কেপ চকলোতে গুয়াহাটি পেন কাপাচে তাক লংরি লং পাদা বিয়তা আসামিস আলাম পেন বিয়তা আর্জুলং ইকজি পরফাই সির কেবরা মিনিট ক্রেপ ফ চকলোতে হিন্দি লাম আর্জন আলু নাজায় মেক আং ডেং লং আসানসন আলুন আর্জুলং ইকজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেবরা ফ চকলোতে ইংলিশ আলু নাজায় মেক আং ডেং লং আসানসন আলুন আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট ক্রেপ ফ চকলোতে থান পারে আজায় মেক আং ডেং লং সাইন্টিফিক রেরিং লং হং কেপাং রেঙা পুথাক ডক্টর মনিকা টিসো পি পেন কে থান লামজির আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট হং কেপ চকলোতে লামকানা যায়।

0: Lopona por, nang li dum. Kang du kordom malun a jemek ang deng along a son son alun arjulong tanglo. Laki, akashwani difu. Non stadio a por, por pai program mini tongkep rapo chok tanglo, adun tu. Nili chipong, nilunjir pulabang su a jemek ang deng along. Son sing taro ketan lamjir arjulong tanglo.
1: Nilimen son sing taro. Maybe that take a long jun back panisido. Wrong man lang took taro wrong. Nelly non mate a jadava saita vela sinili kitty si chuklamic bomb. A kitty bank a sova kitty. La so bank a pudano pulote a frank hood bank a general matidi. A la so bank a chirisi long limpri limpol anti enig de. আমি ননদিনবাং কেলা বজার হিঠিকুলা দলং কে না মাছিলি পেনাগা মাথেদি ননবাং কে চমুসিতা লিনিরা চিতিম বা লিনথম ওলা সনসি এনচত ননবাং কে লাবাং কে ফাস আদিম লাঙিক নং পো আদিম বাং পাংথাই নং পো লাসোদেন লোপলোতে আচিলিয়া বাং নিম ইক নং পো লা চিলি কিনি নং জিয়া বাং কে ফাস আচিলি আসক হে লাং এজো নিম ইক নং পো সোপেন আংতান মতে বাহেরা লাইজক সি আকলা সো চিলিয়া বাং আকো পুথত লংলে থাক বস্তা পেন নসন তুসিতানি কিনি মুদ বাং বস্তা পেন জংসি ইউজ পুলোতে আ বস্তা পেন থক এক এত নং পো লা লংলে থাক লং বাং কে দাগ বাং সি আকো পিমালা রং পাবাং দাব জি ফাম হে লগে চ্যাম্পিয়ন নেশন অফ সি টু ডিপ লং থিয়ার নং জি লা সো বাং কে আকো জোনি বাগ ডিপ লং নং জি লা বাং লা রং কে পাবাং ই দাব জি পা ফাম হে রং বাং বাং ইং চিলি বার দেবতে চিলি আলাম বাং কে চিলি কে বার হুত বাং তা হার বাং পিপনিক নি নন লম কে লাহিঠি কুলাপ লং কে লং হে লাগা পাথে দাবি হার মুখা পিপ নি কে কে বার নি তা আনপেন জং সিম বার দেবতেন আি হে লাক্রে ফ্রে হিনি কে চক ফেন নিক্রে ফং বং সং বং সে আবার সাই কে কে দো কে কালি লো হে শীতল আপেন সে পুরে ইন্দু নিকব কারণ
0: নন হে দাং লিটুম নেচে ফং নেলন জুর পোলা বং সোয়া যায় মেক আলং সন সিং তারো কে থান লাম জুর আর জুলং টাইল আদুন থু পিনিয়া সারলাম থে আর জুইগলো নাং চমে আক সিরি কুট সি চেজক চনু আক থ্যাং তর সি কয়রক মাতে আকাম কেলং আহুত চিকিৎসত লামথে কেমান এসন বাক মেসেন হরমু লংলোতে নাংহাং দুন্দের না মাতে নাং ঠেক দুনলং লক না পু মাথা সি কেচো কেজুন লাপুসনামুনি তাদো লাপেন কেচনু আপর পোলোতে থাংনাত আদর তা পাবেদেট লাসন সি মানে আবাংকে সুংলরতে কেথে গিদিং আদুং দামসি কিসুং পেন কেপারজি আফান উন আনচুনিং রিদুন প লাপেন মো কিসুং পেন জকপ্লট আকেরাপ আবাং আফানকে মুনিত মারেকতা হক হে মাতে টেনে দেট লাপুসন তাদো মেথাং আকাম আফান

0: ลองนังฮังอูเป็นอาดิมนิลีดุนโลลาโซยอยนี้เป็นนิลีดิบรูเกอร์ยูนิเวอร์ซิตี้ลองตานิลีพันอีซีเป็นโค้ดเมมเบอร์รังปอนโลนันดากาซามยูนิเวอร์ซิตี้ลองตานิลีเซกเตอรี่โซเชียลเลเจอรี่คอมมิตี้ลองเชมันลองโลเป็นยูนิเวอร์ซิตี้ลองอีซีเมมเบอร์พวกเกการ์เดียนบงกันนิลีเฮลูกเชงซีโลบอนนิลีเชมันท่าเต็งเตะ
1: ลาโซพรังมา
0: จบแต่ลาโซพรังมาจบแต่ละเป็นลาโซงบงเป็นนิลีเป็นนังอันนิลีพันนังการ์ชูดโลอัสเตตเตตเอ็กดอมนังการ์ชูปีนิลาโซนซินิลีเมมเมนโตไซเทชันเป็นนังลองโลเป็นเอวาร์ดปอบังนิลีฮินิลองโลอีซีบังเก้บารัดกรอบเอวาร์ดปอนิวเดลฮีอัสซอร์ซีนังเอปีอะเป็นอีซีบังเก้ลาวังนิลีนิวเดลฮีลองสกีเด้งดับเป็นอีซีบังเก้นิลีบารัดวิกาสังกมสันสกฤติเอวาร์ดปอลาตานิลีจันนิลิซัมเป็นลาเฮกเคลมอปอซีนิลีพันRecognition se nanga pilo national award lo halata la sila hini award long lo award ta
1: me pegalam lo terona ke hala bangke itum chipu da melo tangte la ke nangli jung jung si ke deng dun long lo
0: kalang lo
1: se da me la ke karbia rada phan lo pu da melo ta angkang pi phan lo la ke me pegalam lo nangli hen ben pi pu da mi pini ke thekar klang lo hala sura bangke katorang bong si klang lo kisung bong si kengkam che jornang lo a che song pen wang bom lo ta pini ke la pusona tha se kar bieng long along se tame birtar ni wang newspaper ge klang du piglo nangli hin pen nangli me thang la bang so birta thekar la pena kapre ge hinsta ku puson si nangli king kam chi jordan ji pu nangli matha mo pena alam the ge nangli pulo facebook along se tame dulo la pen social media la ka du ge long ta la ge as a whole social media long ta dulo la pen print media la hai bang nangli tum dulo la si non ko puson munira tum kapor he ahin langdam pen ku puson si kap pi mi ponji lapen kang thur ponji lang punang lihin pena ke ma
0: khali ni ligi lage tok penan chalo penang ye klem pak lang lo ni ligi non la so yoni pen kar bia lam handa ni ligi klem lo nanda ka university level kar bia lam pateng lo lapen isi ining iduk bang kar bi to mang che pan ning ding bang la journalism wa na tho bang an bang oi de ka charli journalism wal hin master degree ki untang dum ta do sita journalist klem bang li la go mena chokamar da ni ni pansi
1: aning hangro
0: aning hangro asi non nili banki un angge nili ge rat apansi ke klemi pusi nili ke kachi mathal asi klem da klem bom
1: mo hedang le pudam lo kachali ge thek journalist journalism ka por he pen ki unatum da dulo
0: do
1: aning gang he pu ko pye posi nali pudam
0: nili ge matha teng te pherang ke asai ge klem lo ke kachi u mate sacrifice hippi isi bangi dub do apan isi bang lang kachi u lang chipa dupen tangka bang ri lahen lo si li to munit ni li ma tha ti ge la so pot ma puta ni li ma tha isi ye tangka ave isi bang ke duku
1: duku teron ke happy ni nang li ni li tum a studio long wang pen nang li la pudam elo tang te pherang ke asa ke klem pu tha la pen nang li jung jung pen chipa duk chipa sung pen la thekar abirta kapeklang alam the puthak lakadu gwe tum penang ching ki je thandam long lo la penang li phansi tam ya ke rupi par pek lo ke bang ji langar ni sitame ar nambari thele ansu sa he ji me la pen bidi sore gyan kadu gwe tanang papi dun lo nang la penang li hin pen kapeklang la bang so a birta sitame ansu sa chi the pading nang buson sin li hin pen sitame he ji me nang pidun lo la pen mo apor ki menang tang thulo pulo tang te ili tum ansu sitame kapre kapre ka lam the buthak sitame chi hu chi pulong ji lasina like bang pena ponang chi pi ponang le phana ke rupilo la pen e tum chi hu chi pura lam thia na bang ke radio na kha ju dona ra da tum na chi ni dun po la pen anso se alang tum se ta me anso se na chi ni thek pu pusun si ne li ta kroi lo la se apor chok tang lo po si e tum chi hu chi pura lam the ke la pon leng ton no na ka dom te ro na ke ha
0: ka dom cholo lo kor bang tu
2: la pon a por na li tum kichu na jai mek ang deng along জার্নালিজম আপুথাক হুট বাং জনি স্রং ফারলাপেন লং সিং তেরনং বং চিহুচিপুত আর্জুলং টাংলো লাকে আকাশবাণী দিফু

লাগে। আকাশবাণী ডিফু নন হেডনালি তুম কার্বি লুঞ্চিত যায় মেঘ আং ডেঙালং আসানসন আলুন আর জুলং টাংলো নন স্টেডিও পর পরফাই সিরকেপ চকদা প লাসি নন মালামস ভিপেন লোদে গুয়াহাটি পেন কাপাচে টাক লং রিলং পাতা বিরতা আসামিস আলাম পেন বিরতা আর জুলং ইকবো।

0: किसानों को मिले।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। तो हमारे धान खेती आलू खेती नष्ट है, नष्ट हमें এইটো যদি পয়সা দেয় তেনহলে আমার লাভ হয়, বাকিবোৰ খেতিয়কে কলে তেওঁলোকেও লাভটো পাব। সেইকাৰণে আমি যেনেকৈ পালো তেওঁলোকে যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144-47 লৈ কল করক।
4: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
5: লাগে আকাশবাণী ডিফু নালে তুমজাই মাইকার জুলং বম লাগে FM বেনালং মেগাহার্স ফারুই সিরা টক বরা সিরকে লাপেন রেস এপ লাপেন নিউজ অন ইয়ার পলাপং স এপ আলং পেন আকাশবাণী আজাই মেঘ আর জুলং ইচ্ছি।

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: আদন্ধু হিন্দি লামার জানালু না যায় মেঘ আং দেলং লুন আর জু ইগলো নাং কেচেং সি সওয়ারিয়া পলাবংসো আলামার জানালং রিচা শর্মা লাবেনারি সংহ তুম কিলুন আলুন আলাম থে দারাস চেন বিনা পলাবংসো লুন আর জু ইগলো নাং।

chadamjia phanta kichupon bangke kenang sot. E ok epran kepa misen, e jakong kepa duji phanki kichupan kenang sot. Athi kichupen si jakong kelong, lapen e banglong kenangji, nutrients anki kichua sonalong si do. Ilitum kichua kenang sot chini era pita, ajaga hemtun, ma ajaga dim, hotel, restaurant, parties lapen kapre kapre amae long tami, kichu ke phang hu lapuson tami thekpon long. Jongdam me, madniabang, kecho, cho en open, igun ite, ke pahina pot, ke var, nadniabang ke, munira pai pen, kecho asonabang, abat thik jet pen, ki igun e, ke men ui pen ke thok, ke var, lapuson, lapen, pangri pangdon, mati, party along sitami, penangan, ahana an, ot e, papup he pin pen, ke thok, ke var, lapuson tamido, sitami, ilitomat hasena, pirthe long, kecho dorde, কেচু ফোফে পিন আহেম তুম তামিদু জোপেদাব আনি ওম কেচু কেসিক সাক লাপু আনা তুমসে তামিদু লাসি ইলি তুম আং তন ইসি পেন মাথা পেনসি কেচু কি জুন সেতামি মাথা পামি পেনসি চিসিক নংজি ফুড ওয়েস্টেজ পু ইলি তুম কি পুদাম লাকি ইলি তুম কেচু মিয়া সন কে না হক মতি কে ভার ফানসি কি পুদাম ইলি তুম আহেম লং দেট কানা হকলে ফুড ওয়েস্টেজ পু কি পুদাম কালি নাদনে ফাম লং হিথিয়া লোম কে জ্বর আহান আসাং পেন চেং লক কিতুন কে ডাঙা হেম ইলিতুম কে চুয়া হুদ আন আং তন পেন লাসো আলং কে না হক দুকক লে পুতি লতা ফুড ওয়েস্টেজ ল আথে আহুদ পেন কিবি পামে মে মাতি সাপ্লাই আহুদ ইহিন পেন ইহিন কে পন আহুদ তামে কেহিং নো পন কেনাং সট পেন আবাদ কে নাম জেদ হান তামি লেপ ও আন হান তামি তুন ও ঠিক ও লাপেন কেচোজিয়া তুম ফান তামি পি ও আবাদ হর ওলে পুতি কেচুয়া সন কি কেন হক কে দো ইক বেগলো লাসি ইলি তুম আং তন লে লাংদুন এ থেক থে সেতামি ইলি হে মারলো ইরি দেং লং নাং কেলে লো লে পুতি ইসিয়া তেং মাতি লিমিট পেন কেচে সিক বাং ক্লেম ইক নাংজি লাসো পেন কে ফাং হো বাং জুমিক পো তাং তে নন পুথত কোসন পেন সি কেচু কি জুনা সন কে ফাং হো হুই দে জিয়া ফান কাচেরি পন থেক পোলালে চিনি পন্থুনা হেমালং কেচু কি জুন কেনা হক নাই আথি কে কেচু কি জুন কেচে থিক পামি মি লাহেনল আথি আমনি রাফাই পেন কিটুন আ কোয়ান্টিটি আবাং আবাদ তুন জেট পেন আজকসি কেচু আসন কেনা হক ই আহুত পেন ইলি তুম কেনাং সট আন কিটুন চট আবাং মাথা থে পেন কাই কি তুন বে রাতিং তুন পেন আমনি রাফাই কি জুম কে বাদ লাংলে পেন ইসিয়া তেং তুন ও পেন তামি কে পাহিনা সন দোপ আফি কেমেন উই কে থক নাং লাপুসন তামি দুকক লাসি লাহাই পাবিয়া ফানকি কেচেং সি কি তুন তিয়া প্রাং ইলিতুম মাথা পামি নাংজি চিসিক পামি নাংজি বাংকো আনসি চোজি মা চুচে মা আরজু পাতিনি নাংজি লাপেন ওসুমার লাপেন আকিত হে আকিত চো বাং ল্যাং নাংজি ওসুমার আতুম কে চো ও উন এ লাসি লাতুমা ফারমান বাং ঠিক পন ও এরা পাজুম পন চেত নাংপ লাপেন মাতনে হেমামনি জংসি আবেলি পুটে লাসো ফারমান বাং ঠিক পন পেডেট নাংপ লাপেন কিতুন কে ডাং আলং ইসি মেজারিং কাপ মতি সাং দালি লাহাই কে তেং আফান সেতামি ইসি আহার লুং লাসন ঠিক ইদে নাংপো লালতে ইলিতম আর্নিভ্যাং কোয়ানসি কে চোভেয়ারমা হেমতুন ইসি আলং কে চিঠিক থেকপো লাপেন আকানা হগাবাং জুমপো কিতুন কে ডাং হুদ কাই কিতা কে চেং আকোপেন তুন উনাং নি লাপেন কিতুন আসন পাদো ও লেপুতি এ সন সন আবাং তুন ও এদেড্রা আসাপ আসাপ তুন চম লাসন বাংসি ক্লেম নাংজি লাপেন হান কে নাম আহুত সেতামি আরজি কেদিন কি বি নো হান আবং নাম ও এ দেড্রা আরজি কেদিন কি বি মেয়া বাংসি নাম ইক নাংজি আকো নাম দেট পেন সেতা কি থু দাব কেহিং নো দাব আহান আবং তুন পাপ্রাং ইক নাংপো লাপেন কি ইক উন ইলে দোকক সেতামি আদিপ পেন দীপামি বিভেড্রা আফি কে চথুমিয়া ফান ব্যাং ঠিক ইক নাংপো লাপেন আহুত পেন ইলি তুম সেতামি হিথি দাম দিয়া প্রাং হেম কেদো আহান আসন হাই ল্যাংলে পেন পুথত হান নাম দাম থুপ কেদো ট্যাং হান সিতামি কে বান থু লাসো পেন ইরিতুম হান হাই সিতামি কে না হক লাপুসন দো কক তিতি হান আলং সিতামি পেনাং নিউট্রিয়েন্টস লং সিতামি লাবাং সো আহান তামি ফাংহু দো কক তিতি আহুত পেন ইলিতুম তামি হান চহর দুন ও পো চোদেট পেন নিং দক দে দেট লাপুসন তামি দো ও সোমার তুম লেথত তামি পেনাং কেচুয়া সন নিং দক দে পেন কেচুয়া ওয়ান লং হর এ তামি চোচে ফাংহু দেট লাপুসন তাদো লাসি ওসুমার নন আকে থে নন লাসো আহান চুমিজি চুনোজি চিনি পামে মে পুতে কেচেং আকো পেন চো এন ও এরা চো এন চম বাংসি ক্লেম নাংজি লাপেন ওসুমার ফান্তামি আওসো আন ইংছের ও লো পুরা কেচুয়া সন মেন মেন পি ও নাংনি আসাপ আসাপ হর

0: ke pabangke lang pachir nim pachitut ahilik longhong atum kaphang ok chichagun e athemalatum abang ang ike wang aglanawe lapotsi kaphang ok chapang samthekthe inghan kachitut penta longhong angbang chapang samthek wapit sita inghan pen pine pina akiso chulong de ji angring theo lapotsi pakapen kasilam pia hilik long lang pachir nim pachitut sikeme ingdeng sirkep alongke lang kipi kapale kephang oksu yahut longhong atum phan lang kipi kapale paplum onangji ingdeng kepke an kitukapor ingsamji napor adap mate arni kangsama sonle a an tuglote longhong atumke kecho chapang krangling thekji ingdeng kre isike a an kipi aphule pangthir etsi kaiketa a anakimi tukverlote longhonga an chothekpo lapen keso penta pajok unpo kijutsi ingdenkri hini abangke langka panglu mate langkar si aron apor apor pen langkang sampen panglu pon bomlote longhonga ok ingsamjir po lapen arengkang thaka keso penta jokpon po to non ilitum ingdeng hini ason abidi chithanlo nang labangke ason ason longhonga keso lapen kamara ki pen ka pajok kapami abidi আর্নি কার্কলিক পেনা কিসো থেকডুন লং পুলোতে নাং লিতুম প্রাপ জিন পেন কা ওরা আবার সাইডেং পনমে তে বকহেড ভেটেরিনারি মাতে মারাত মারেং কেলাং আ ডক্টর আফানসি পাকলাংসি প্রাপ জিন পেন লংহং আফান ভিটামিন সি সাপ্লিমেন্টস ও আর এস ই আর এস আলাং পাজুন্ডু নাংজি আদুন্থু হরসেলক বিটু ইংকি ইংকেট পেন কাপা জগজি আফান ইলিতুম কাইকেতা লংহং আরয় ব্লিচিং পাউডার কালিতে পটাস পেন পাংথির দুনবেরনাংজি জংসি ইংথানা মেক দৌ পুলোতে আদুং হেড ভেটেরিনারি ডক্টর আলং পাকলাং পনাংজি লাপেন আপক আহিলং কাপা ওয়েজি আসাই আপক আহিলং আজক আংফর আফুটার লক আওক আলং আংকি দোতাহাই লাপুসন আলং হং আওক আফানকে মিসলি পর্ক পুসি কিপু মুনিত আতুম লাবাংসু মিসলি পর্ক চৌলতে কাচি উন আওয়ার সাইট হেতান মুনিত আলং লাসো আকিসৌকে সিস্টি সার্কোসিস পুসিপুলো লাসি লাপুসন আকিসো পাচি উন এজি আবিদিকে লংহং আফান আপর পেন সীতা মাতে ইং প্রিম বা আদোয়াই পিডুনাংজি লাসো আং প্রিমকে লংহং আসো চিকলো জনি আর তাপলেংলোতে পিডুন মেলো লাপেন আফি ইলি তুম কাচো পাংরেং কাচোলানা আলংহং আফান ইং প্রিম কিপি আরনা তেং লাপেন আপর আলাম চেথান ঠুলনাং আরেং কেলক আলাম পেন কিপুকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর লাসন থাক থাকসি কাচে রেবেন চিংচি সিকিমে লাহেনল ইলি কাচে রে নাংজিকে ইংডেং ইসি ফুড এন্ড মাউথ ডিজিজ লাকে আকেং পেন আংটুর আমেক আকিসো লাবাংসু আকিসো পালং লেজি আফান লংহং আসো আর তা চিকলো জন্থম পেনলোতে বাতাই ইসি ইং প্রিম পিনাং প লাপেন চিকলো জন্থ্রক আফি আফি পাদাক পেন ইং প্রিম পিবের নাংজি ইংডেং হিনি লাকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার লাকে লংহং আফু কেসো লাপুসন আকেসো পেনপাজক জি আফান চিকলো জনি আর তালোতে আফ্রাংসি আং প্রিম পিনাং প লাপেন আফিথু চিকলো জন্থ্রক আফি ফি পাদাকসি পিবেরনাং প ইংডেং কেথম সিরকো ভাইরাস লাকে কামারা কি পেন কেথে থেকথে আকেসো লাসন কাপামারা রেডে জি আফান হপ্তা কেথম আর তা কেপ্লেং আহুত ইং প্রিম এহং পিনাংজি লাহাই হাই আসিতা ইং প্রিম কিপিজি পুলোতে টেবকহেড ভেটেরিনারি ডক্টর পেন চিংবাই চিং সাইডেটসি পিনাংজি নাংলি তুমফান লংহং কাপাং রেং মাতে কালানা আলাম থে আবিদি নাংথানসি নীলি পিনি পা আনসি লামথে পা যদি ককলো
1: লপন অপর নাংলি তুম থান পারে এজাই মেক আং দেং আলং ডক্টর মনিকা তিসুপিগে থান আলাম জিরো আর জুলং টাংলো লাকে আকাশবাণী দিফু

0: এটা খোজ আগবাঢ়ো।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতেমাতি হ
2: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমি আসন আমুংকে
2: কাপাচে থাঙমি আসন আনতে দপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকে বিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
2: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
2: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
3: আদুন্থু লামকানা চাই মেক আং দেং আলং রূপসিং রংহাং লাপেন আরে সংহতুম আলামকান কাংহন জং সি কাছিং হন চিনি নে পুলতে পুলাপাংসো আলামকান আর জুইগলোনা

0: thì bơi hết lê.
1: Nili tu malom rong tu warante torai pi tau na son gali sorkar tum ta thang nak ta nang rabi hala nili ke thang bo mai skula hema po mantavi nasi nili tu ma rong a sor ke iri chi nin hep si ingi kolo
2: sala sa ju ni tha sang silu sa
0: চই গলো সাজুন নং লোকে
2: নি পুতা সাজুন জিলাম মা
1: নি কে চকলো সেরলিন নন হেসি কিজুন লাং আনতে ইতি সালো নালে সাং ইক বন্থা
0: ওই তো
2: সা নং লি কে বিটা মিক সেন লাং মা
0: মিক সেন লা ও সেরলিন নি লি কে বিফুত রাং হে মা বার্থডে হুত ইলি তুম কাচিং কিয়ালা মেন সিকে বাংলু লাসি নাংলি কোসন সিমা থাজিনে
2: সা থেরা অং নিলি কে দুক দের লাপেন রঙাসু লাসি কোসন নো মাসা
0: রঙাসু পুকে নাংলি মাথা নাংলু নিলিতা নাংলি তুমা সনলু
2: লাপুতে সার নাংলি জংসি নিলি ফান আহক সিকে মাথা কুলতে নিলিতা থাঙালাম তাবেলু
0: আন্তে নাংলি হেম মাসরকে কোসন জিনে
2: সা লাপুতে নিলি পায় ফান আরজুলা ও পাই পাই দাবাং থা
3: কুপিন সেলি
2: ও পাই লালাং নি হেলো ইন্তিয়া সাং হলো
3: কারডম
0: কারডম
2: পাই আলাং নি কে চু নিতুম দিফুতে রাং হেমবার দেহুত কাচেং কি আলামসি কেবাংলু লাসি নাংতুম কোসনো মা পাই
3: লাকে নাংতুম বানি আং বংলু নিতুম কে থাং আলাম তাবে আন্তে নাংলি ইন্তিয়া সাং হয়ে কোসন হিগলু নি
0: সেরলিন কে মাথা সোমসি নিলিতা আহকলু
2: আন্তে পাই নিতুম কে তিনি

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: পাচিনি আলাম জিৰ আৰ্জু ইথা নাংলি তুম জংচি কাচনিং রি আলুন জির আর্জুং তুম পুলোতে আলম বিলম মাজায় মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো এক নন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 মাতে 94 মাতে সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ বলং কে টক নাইচি কেলো পুহানল জায় মেঘ আমেন আলম বিলম কমাতি কিলুনমা লুনসে পি লুনসে পো আমেন আলুন আলাম থে সাপসো টক নাংজি কার্যুকাংতুং আতুম কেদো দিমাতে আরং আমেন লাপেন কার্যুকাংতুং আতুম আমেন আলম বিলম মাজাই মেকে ইরু এলং বাতাহিনী সিরত পারজুচত লাকে ভমখুরুয়ার নি আদা পরফাই নের ক্যাপরা মিনি থংকেপ লাপেন আজো পরফাই সের ক্যাপরা মিনি থংকেপ বাপর কেনাংসত কে পাচিনি আলাম জের কেলা পঞ্চলো

0: mala karate ke charlita
1: karate ka charli ke arta bang ke ave athema ka charli ason ke ajara son ta arta ave la son se ke seman tum bang ke sarpimar sarmar lapson tum ta do do ke cheng ke join dun he athema osumar tum det lapson phanchat ke kali ma thi karate ke la se ke thi तुम ता चार्ली दो दो देख नि कोलिक्स तुम आगे सर बीमार से लो हाल तुम ता माने नि पेन चार्ली रपे हाल तंगे सर बीमार लो सोमार बाहिनी बांग थम लो बसन तुम ता दोलो सेता नीलि पुदामी ए कराते के चार्ली के अरटा बांग के आबे नंगलि निंग हांग पुलोते नंगलि जार अरटा लोंग स्तामी चार्ली मे
0: तते न नंगलि हेम नंगलि बोंग अतुम स्तामी लपु नंगलि लोंग नंग चार्ली दोन मा कराते याना
1: पुदाम एलो पुलोते नीलि स्थानिक तुंगे लहन लो नीलि हेम बांगे सप्ता कराते ठीक आसन से কে নিল আলমাগে নিপাই নিপো অঞ্চল ঠেক থেকে নিলিতে তা আপ্রাং চার্লি ল আমার ফিমাঙ্কে চার্লি জাত পেমাত আলং বা কারাতে হি নাট বাঙে চার্লি দন্দে দেল আলংলি তাকে চার্লি ইয়েলো বেল আন কে চেপা লং দন লপেনা দুন থু নীলি ল নীলি কে নন ব্ল্যাক বেল সেকেন্ড দান ল লপেনা দুন থু নীলি বং দাকবা মা আলংলি কে ব্ল্যাক বেল ফার্স্ট দান ফার্স্ট দান ল আলংলি তালপসন নীলি লং কাম নান চরাব দুন বম দিতে লাসে আলংলি কে পু রং মং ওয়ে ব্লক লাপে নীলি ব্লক আনাসি লপসন সে সোয়ার লো তুম ফান কারাতে থান বম দিতে স্কুল লং লাপে নাকো দুন থু কে কি বিসি নীলি বং কি বিসি বাং কে পার্পল বেল ল
0: হেমি সিতা কারাতে কারাতে না থুকে চালি ইয়াং বাং সে লব
1: লপসন ল কারাতে হি নাট বাং কে চার্লি এট আসন
0: চুরুপিক ল নাংলি ফানসিতামি নাংলি আসন আসন আলাম কারাতে আলাম থান বাচনি পন ঠেগাপত তং টেপিনি কে আপর আলাম দা দকগাপত এলি তুমগাচিং কে যে থান কে লপান ল্যাংটন পন কগল না লাসি নাংলি ফানসিতামি চুরুপার পিক ল নাংলি দাগওয়াং পেন কারাতে আলাম ফুঠাক থান পাজির মি পন ঠেগাপত লাসি ফুঠত আকাশবাণী ডি ফোহিন পেন সুরি সুরিয়া কার্ডম পাজিরিগলা
1: কার্ডম
2: লপন আপর নাংলি তুম সুয়ার লো আছে একদম আজা মেঘ আং দেন আলং মার্শাল আর্টস মতে কেরাটি কেথেক সের বাংফি মঞ্জির গ্রোপি লাপেন হুট বাং হুনমিলি গ্রোপিয়াং বং চিহু চিপুত আর্জু লং টাংলো লাকে আকাশবাণী ডিফু

লাগে আকাশবাণী গুয়াহাটি বেটার জিঠা কেঠান পরাং নিলি এরন রংপি প্রাইম মিনিস্টার আবাক যোজনা আং ডেং পেন আসাম আলং শিকা কুটি সুরি ফ সুশিয়া টাঙ্কা কাপে চানপন তেন লাখ কে থমরা সুরি ট্রক নের কেবরা সির কেপ কে দোয়া হেম কিম পনপ মিনিস্টার কে হিমন্ত বিশ্ব শর্মা পেন পাতুমি কাটি কি লাপেন কাটি কি আটুমা ফান কাওরা লাপেন কে রং রূপ কাপাচিং থরা মিনিস্টার শিবরাজ সিং চৌহান আফান দেলহি কিমিয়লং কাচে টংপন হুৎসি সেন্ট্রেল মিনিস্টার পেন বাংসোয়া টাঙ্কা আফাই লাপেন কে কাটি কি আরেন আফান আবাদ সিকাকুটি ফারো ইসিরা থমকে বাসির কে বাতাঙ্কা কি পিপঞ্জি আলু পাজির পন বাংসো আসাই আংডেং পেন লাংকেথে আলং কানা হক পন কেদু আহেম হেহু আফানসি পি পেপ্রাং পন পেন পুঠত কিমরাং পনপ সেন্ট্রেল গভর্নমেন্ট পেন স্টেট সা বিরি আলং হেম কি কিমপঞ্জি আফান্তা কেরাব নাং পিজি পুসি মিনিস্টার কে হয় পেন পাচিনি পন আলংনি বাংসো আর ডি কেদু ও কাচিপারাই পন হাই হুয়া পুঠাক সেন্ট্রেল মিনিস্টার আকে হাই চৌহান আফান চোর পন চৌরান কসন সে পন ই প্রাইম মিনিস্টার ইন্ডাস্ট্রি সো আং ডেঙালং আসাম পেন কাপে প্রাংনাই আই স্টেট আনুং এ লং পন দেলহি কিমিয়ালং পাতুমি কিসিক পনাজাই মেক আলং সেন্ট্রেল মিনিস্টার চিরাগ পাশওয়ান আরি ডেং পেনসি আসাম স্টেট গ্রামীণ জীবিকা আবিদিয়া ডাইরেক্টর কুন্তল মণি শর্মা বরদলৈ পেনসি বাংসানং এ ডেং পন লামতে কাপে ক্লাংমে মেকেলা পুহেনল সেন্ট্রেল গভর্নমেন্ট আলং চৌরান কাসন সে পন ইন্ডাস্ট্রি আ মিনিস্ট্রি আলং পেন প্রাইম মিনিস্টার চৌরান কাসন সে পন ই ইন্ডাস্ট্রি আ বিদি কে ঢাং পন আলং স্টেট পেনসি কেজা কাপে প্রাং পন আসন সি পাচুন পনল স্টেট গভর্নমেন্ট পেন গুজরাট আরং সপি কি কিম কেরাং পনারেন হেই হুই লাং চার্লি পন পেন স্টেট আলং মেন মেন কাংডাং ও রং সুপিয়াই হুই কাপাচিং থুর পনা ফান কামাথা মেকপাদু পনটাংল গুজরাট কাকংওয়ে পনা হুত চলাং চরাত আরেন হেম কিমারেন লাপেনকে রং সুপিয়ারেন আর মিনিস্টার কৌশিক রাই পেন পাতুমি স্টেট রং আরং সুপি কাপাচিং থুর আসে কাম্পেন চিংকি চিংওয়াই পন আফিসি বাংসো আলামথে পাকলাং পন বাংসো আমায় লং কাপাথা কামাথা পন মেক পেন রং সুপি কাপাচিং থুর রং সুপি আসাই আরাং রং সুপিয়া কিরু লাপেনকে চারি চালমারেন গুজরাট আলং কাচারলি দুনমেমে আপুঠাক চিংওয়াই পন স্টেট আদাং প্রেক জাম আংকাং পুলিশ পেন রাকিয় হরমু সদাক পেনকা খুরুকাসাই পেদব বরপেটা ডিস্ট্রিক্ট তারাবাড়ি পুলিশ স্টেশন আ পুলিশ পেন পাতুমি কে অংডুং রাকিয় হরমু পেন পেন ইনুত কে পন কাং হুয়া ফান নে পন বাংসো মুনিত পেন আটুপ আজু পেন প্রেক জাম আদিম আন রাকিয় হরমু কে পন কে ওয়ানাসাই নাংক্লেম বম পোয়ালাম থে পুলিশ আতুম পেন চিনিসি পাতুমি আনেরো মালম ইহু মকরার লঙ্কা খুরুক পান হুচি পুলিশ আতুম পেন হিরোইন কে প্লেং সেট প্লাস্টিক আথংকু ফে হুই নেক পান লং লাপু কক্রাঝার ডিস্ট্রিক গোসাইগাঁও আসাম ওয়েস্ট বেঙ্গল কাচিজি হয় পন শ্রীরামপুর আলং সিতামি পাতুমি পুলিশ আতুম কাকুরুক আসাই কাপে রোপন পেন ইহু মাত্রাক আলং পেন কে অংডুং রাকিয়া হরমু নেপন বাংসো আলাম থে পেন ট্রাক কে বেগা বাংলা পেন কে কচিরাব দুনা বাংলা ফান নেপন লো অকপ্রান পেন কে হেমতুন কাউরা সাইকাম আংডেং পেন এইচ আই ভি আপুঠাক কাপাচি রক টক জি আকেমাং পেন স্টেট আদাং আসি তিন আ ডিস্ট্রিক্ট আলং পিনি পেন নি ট্রকেপ আন ইনফরমেশন এডুকেশন এন্ড কমিউনিকেশন থি হেক পেন আই ই সি আস আই পাংচেং পনপ ডিব্রুগড় ডিস্ট্রিক্ট লোয়াপুরু আহেম ফার্লা আলং অক প্রাণ পেন কে হেমতুন কাউরা মিনিস্টার অশোক সিংহাল কাছে টংডুন উনহুত পাদা পরফাই কেপ পেন সি বাংসো আসাই আংডেং ইংপু পন্ড মোটক আকর্জন কাপাচিং থুরা ফান এ ফংওয়েট সুংলর আকেরা পেন পাতুমি ডিব্রুগড়।

নাংটুম জাইমে কারজুলং বমলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বেন কার্বে জাইমে গলং পেন পিনি থেলাঙানে পচি ইরুই পেন ফংনি কেরক পারজুপন জাইমে কাপা চুনাবাং কাচং হওয়ায় লঞ্জির পিনি লবাংসো আং দেং লং পেন নিলি নাংলে তুমা ফান আসন সন লঞ্জির কাপার জুপন ফান নীলিকাং ওয়াইপন আলুনসে পো আলুনসে পিয়া তুমকে লপ হল বারি রং পারপি সুন্দর ইংটি আপেনকে জিতেন তেরাং সুরেন বে আলাং তুমেন কিলুন পন আসন সন লঞ্জির আং বং পেন নীলি কাচং ওয়াই লঞ্জির নাং তুম ফান পারজু পনিক পো তাংডে পিনি লবাংস আং দেং পেন আপ্রাং সে লঞ্জির নাং তুম ফান নীলি নাং পারজু পন জি লবাংকে বাড়ি রং পারপি পেন কিলুন পন আলু নলাম থে আবাংকে মালমস আর নি আফা তাংডে পিনি নীলি কাচং ওয়াই পন আলুঞ্জির রং দেং পেন আপ্রাং সে লঞ্জির আজিক থা

লাপোয়ানা প্রণালী তুম গুয়াহাটি পেনকে পাচে তাক কার্বিয়া জাইমেক আর্জলং এক টাংলো লাকে আকাশবাণী টিপু জাইমেকি ওয়াং বম লাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা তকবর সির কেপ লাপে নিউজ অন এয়ার মোবাইল এবালং পেন সে তানালিতুম আকাশবাণী ডিপুয়ালং পেন জাইমেকে পাচে তাক আর্জলং ইকজি আদুন্থু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই প্লিরা মিনিট থং কেপ চক টাংলো লাসি নন নাগলিতুম ডিমাসা লিরমিয়ালুম হালুনা জাইমেক আংডেং লং পেন বিনোদ ডোলাগো পুকিলুন ডিমাসা লিরমিয়ালুন আর্জলং ইকপো আলুনা লামথে লাবাংকে আনে আজা তাংতে আর্জিকথা লাবাংসো ডিমাসা লিরমিয়ালুন

0: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार, मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 30 अगस्त सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। आप भी माननीय प्रधानमंत्री के मन की बात का हिस्सा बन सकते हैं। इसके लिए आप अपने सुझाव 28 अगस्त तक टोल फ्री नंबर 1800117800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते हैं। नमो ऐप या माई गॉव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भेज सकते हैं। तो याद रखें, रविवार 30 अगस्त सुबह 11 बजे मन की बात।
1: लखे आकाशवाणी टिपू अडुंठु रोंगरू बजाय में आंगडेंग लोंगपेन चोपांग रेंग चोलाना मते वेटरिनरी एंड हस्बेंडरी अपुथा बारला पोरहुत कुपुसोंसी चोपांग रेंग अपीफान कलाना नांग जीमा पुआपुथा डॉक्टर रतन सिंह रोंगहांग लपेन हुडबांग फी हेल्विलिन तिमुंग पियांगबोंग चिहुचिपुरा लामजिर आर्चिक था
2: পিলাকে হেমতু না ফান ইয়ালে গেথে দুঙা হরমু বন্তা বার্লা চালা পর বেচেং বেড়ি কাফাং অক আর নি কিসু কিচাম কিচে যক পি তুমা ফান কুসন সে কালা না কালা হন জিমা লাহাই লাম কাছে থানদাম জিয়া ফান পুরা পেট সেন্টার হেমফু লাপেন কে ভেটেরিনারিয়ান লো ডক্টর রতন সিং রং হাং আলাং লিফান সে চোফা ইকলো লাসে রেডিও নাকার যদু না রাদা তুমা ফান আনস্তা মে কার্ডম নাম পাজি রিকলো লাপেন আলি ফান স্তা মে কার্ডম নাম পাজি রিকলো কে হাই কার্ডম
3: কার্ডম
2: তাঁ তে কে হাই বার্লা পর হুত পি তুমা ফান কালা না কালা হন আলাম সিলি কাছে থানদাম জিয়া পট কুসন জি কালা না নাং জি লাপেন বার্লা চালা হুট পি তোমা ফান কালা না কালা হন পিস কে নাং সৎমা লাসবু থাক নাং রেডিও কার যদি না দাদা তোমা ফান থানিক জিমা
3: কাডম লাল বার্লা হুট মতে সামার বহুত পি তোমা ফান মতে লাইফ স্টক মানে লিতুম চোপাং রেঙা পি আন বি লপুল বা হানওয়ে মতে চাইন লাইফ স্টক চাইন লাপেন ও লাপেন কো দোলা এলিতুম হেমলং চোপাং রেং পন মিথান মে লাহাই সনসি লানাইমা লকে নিলি ইসি বং কিচেংসি লালো তুমফান বার্লা হুদ আপর পোলতে কিচেংসি কিছু ফেরে মেমে নাই লবাংকে আর্নি কিছু পেন হিট স্ট্রোক পুসিপু আতে আর্নি সং লোপতে লতুম কসল স্ট্রোক তো কগতি লাপেন আদুন্থু আকো লসা সামার হুদ আকিছু দুথলাং লাপেন পিং আই পুদু আমেক লং এরেন তিতি দুন দই লাগে বার্লা হুদ লোপতে তমন পেনে লহাই দোপ সি আমেক সি তামে সোইক দাজি সন বি পুচামে চাইনং বস্তমে লতা সোলো সো দুনাথু আকো কে সো দোথলাং লাপাংকে ব্লড পুসেপু মানে আপকে কাক আথে লা সামার হুলো পলতে বাপ কি মিচিং ইয়ক ও আর ওই জাং প বাপ কি মিচিং ইয়ক প লা সব বাপ চুবেলো পলতে বা চোলো পলতে হানবে তুম বা বি তুম বা চাইনং তুম লা তুম মাংকে আপক কাং ইপ লতা কালাং ল আপেন আকো দন্থু দলাং ফুড রড পু লাবাংকে আকেং লং আমেক দক এটি আথে আর ওই কি জাং দা লাসন দই প আকেং কে চাম আকে তের যোগে দো লাসন ফুড রড পু দো বা FMD পু ফুড এন্ড মাউথ ডিজিজ লাবাংকে আনিং কানমাং পা দো সি তমে ফুড রড পু বাংকে সি আমেক আকেং লং আমেক দো সো ফি দন্থু আকো দো থলাং প্যারাসাইটস পু দো মানে হং লং মুনিত আ ফান বা দেদ দা লিলো জন্তু পি তুম ফান্তা লা ইংরো রেক লাসন দো লাহাই হেন ল সামার হুদ আকে সো এক বাঙ্গে লা সন ফ অং বংসি বিসি সামার হুদ কে দো একলা
2: কলাং কলাং তাং তি লাহাই তুম ফান কো সন জি কালা নানাং পো কে হাই লহ লাহাই আপি এ তুম ফান
3: আ কে চেংসি ল লব অংকে হিট স্ট্রোক লো পলতে আর নি গে সো পেন কাং তাং পো ইয়া লহ
2: কলাং
3: লা কাং তাং লো পলতে

0: Là số tùm phân mang cái chênh si bằng cái ạ tì biên si biên ông bó. Y lê tùm hàn về lê cho băng rèn bó nọt. Mà tê chai nong lê cho băng rèn bó nọt. Sẽ tàm ế ạ tì biên si quốc nông bó. Thế rong mì lòng kê là son ạ xét bó băng kè bê. Bà ạ hèm kì kìm bó kè comic bê. Là sẽ là son lô bó lô tê năng lê tùm hò đáy tà thèng bê tì biên. Bà nà nê ả nì kì rô ế dìm lòng băng si quốc nông năng bó. Là bên Arni silong betaye thom ba ke lang se ta me jong se ke kok polo te lang bang ke pinang po ke i jon jon na chai nong long liter po trok la an bang ke arni betaye si si jon der po si arni silong betaye thom ba ke lang pidam nang po
1: non het na ligi pu arni kartik mate heat stroke la ke ang thek mate symptoms ko pe lo ke hai la ho
0: la lo heat stroke polo te ke cheng si ke painting pu su pu pu ne le tum la english pen karbi pen ke ko son long ingreng ha te tiang kroi jang lap te ti la po an chu che po crap hit po dang mat si thi lo te ti la lo a symptom klang e athe la ke crap lo polo te ka bo sai don che to rok tame jong se apora teng le don un polo te lang tum phan saline pipen pareng unje
1: oi oi barla chala apora hut me ko son si pie phan kala na lam si li che thana pot si barla apora hut la ka pang reng a tum he la kala na ki chok che ki thedung nang le ki thek long ko pi pila
0: ke thek long do ke do he tame number 1 mang e mo pen dan ning ye thulam de lo la hong bara ki kok kok binak do ko
1: geti
0: la si un an ke ki kok pas tame lang dun pa me ek nam bo adung mane nur bak phan palang don phan ba ghontai si ba ghontai hini pen lo pote direct dami goi nam po jong se ke kok polote
1: tang te barla porahut kupi pia ki so sila pia tuma phan ki un ik lo ke hai phak punon bi punon chai nong punon pusetame
0: do ki cheng si ni liang ton pen thanik pa bi tum phan ke mo pen da than lo ke cheng si ke lo ke heat stroke lo ke sob tum ban dai si vela apen son parasitic po mo pen pu avi ga chong si ba pi tum pen ke long botol jo po do mate achi thok long kang o titi la so ke so parasite jo ne lo he la bang ke isi a PC pupo tumbang ke midges pusipu la so midges son pupo karbi pen ke phelong boniam son chitu poniam son la son phelong a son a pido isido litum long mang kom la so ke check lo plote la so a kiso long ek lok eti la pen isi bang ke ako ki long thu la bang ke over eating disease pusipu mante kichu obesity kichu chil lang don de la so pat hai la summer hood bang ke te barla hood bang ke la bap ki কে বাং যাহা আং ইয়ক লোপলতে চুয়েক লাভ তিল তুম নাংলে কল বাং সে পেনে ইমা লসন পয়জন লসন দুক তিল সে লস পট পলতে লা বাকি রড পস্তামে লাং দন প কি চৌহুত বলতে লা অপকাং ও লসন দুক ই পেন অপক সো লসন দুক ই মতে আহ পেন মেন মেন থিল দতি লস দন থু আকু কেং কি সো মো পেন পুল ফুড রড পসে পু la bangke
1: kapa mek lo
0: oh a mek lo la bangke bitu pense bang ba a mega sab odolop lote bitu son ati pati po la dak ma aso bang de de inke la dak se ain than cheman po a keng long chula beti
1: ai ai
0: la lo inke ako isi bangke singyam ke lo mate pneumonia la sona ke so do ata bangke la dry pine la hai ke chu aduk pine la hai ke long po se singyam ke long lo
1: কলাং লো তং দিন সন লাহাই কি সুপেন গোসন সে কপা হিল থেক পো কে হাই নন সন বিতু কপা পাতি তে দেট জাপান আমে কলং লাহাই গোসন পেন সে কাছে রে থেক পো
0: ও লালো জং সি বিতু পে নে লাহাই তো প্লতে রং মিলম কে বিসি ভাকে লাং জো সে কে কক দাম তু তু মতে ইং হান জো বা ইং হান আ কেং লং ইং হান সে পাতি দে দে দে জে বিতু পাবন বে জি পুলা সন সে কে ক্লেম ক্লেম সে তমে লা বাঙ্গে কে চক চে বাংলো থেলা সন লো প্লতে আ মেক বাঙ্গে মে মে দেট পো বিতু বাংলে বন বে বস্তা মে আ মেক বাঙ্গে মে এ দেট পো সে ড্রাই লং সে বিনাং পো বা কে ক্রেং লং সে বিনাং পো সন হলো পতে লি তুম লং দোয়াই দো নহক আ ডিসপেন্সারি সে তমে আ কে জয় লং লং লসন হিমেক্স পো সে দোয়াই দো লসো দোয়াই আ কেং লং হিলো পতে বিতু তা বন বেলো আ মেক তা মে গি পো
1: kala
0: la pen si hindi antibiotic pi nang po alate meg po
1: e mo pen e nang ligi pu arnia long ba kok ke dat nang ji pulomate abin long kok pulote abin penanta la tum ing sam thek ma mate pine lang kar si nang ji la pusan do ing ma la hol ha pi dum pan
0: e ne ke abin long le kok chot se ta chok jong si emergency hood pine pulote lang se tame pip tame jong si facilities

0: lang kipi bang padu nang po arni silong betahin ni ba ke lang pinang po ORS lang ba ORS mane long ekte plate inti pen sini lang pangoi pen se tame laso ORS banai pen pi me lang le tum pha
1: oi oi tang te ki hai la marara tum phan kapachi re make je phan muni da tum phan ke prevention phan pini ing prim ga chi pinang la pudu kok le ti marara tum phan da la bar la por ki su bete kapre kapre ki su ki london de phan kapachi re je phan pura ko pini kapachi re make je phan ki pinang a ing prim ma ta do vai da rule pasand do ik mala ho
0: do summer hood long ki su ke do black black ki su do ta na ne goat box pu arjulong iglo tahilo mane mane mone tum longmang ke ai pu kisu lason sige pu pu mane lason thotlo bi tum long stame laso kisu do do abang long wang ek prok po in bob that titi ekdom la box la laso phan pu lote li tum goat box pu vaccine do ke chainong long se tame lason summer nang le dog dog lo pote laso kisu do lumpy skin disease pu do মানে লতা আরেং ইসিবেল আকিসো নিয়ম কে লতা নন মত কে লাম্পি স্কিন ডিজিজ পু লাসো আফান বিনং কে ভ্যাকসিন ওয়াং গেলা বাতে এং প্রিম এ বনাই গেলা স্টামেলা বি লং কি পি আং প্রিম সি লতুম ভান্দা পেগ দে সিলা নিংকান সিলং বেতাই উন বলতে বেতাহিনি বা নিংকান সিলং বেতাই সিগে পিনাং পোলা সা বাড়লা নাং লে লে অঙ্কং কো পেন আকু পিপিআর পুদো লাসিতামে আপকেসো তাপেন আফুগেসো লাসন আংহো কে মেন আনাব লাসন জাংপ্লোর লাসন দুদো বি তুম লং আকেসো বিসি লাবাংকে বি লং ল লাবাংকে পেস্টি ডেস পেস্টি রোমিনেন্ট পু পিপিআর পকেসো লাবাং সিতামে এং প্রেম দো লালোপতে বি তুম ভান মাঙ্গে চিকলোয়ন থম পেন আথাক লতে পিমেল লাপেন নিং কানমাং বেতাই সি সি পিনাং পো বারলা আপ্রাং আপ্রাং পিদুনতে চলো সন্দাক্তা কো চাই নং লং সিতামে দো ফুড অ্যান্ড মাউথ ডিজিজ পু লাবাঙ্গে নন মাতা নিং কানমাং তা দোবের লকে নন মাতা প্রোগ্রাম দো বম লাতুম দেং পনেক বম নেলে তোলা ভেটেনারি ডিপার্টমেন্ট হিন পেন লাসো প্রোগ্রাম দেং বম নন মাতা দো আকি জয় রং মিলম কে আকি জয় সিপি এক বম সিতামে রং মিলম ইসি হিনি লাসন আরজুলং দো যে পিদুন বাং আবেদে তেতি মানে নালে তো আমার বিজি পিল উপলতে নিলি তো আছে নং ছিল পুষি কমপ্লেন এবার আমার স্তামে লাবাঙ্গে খালি আথে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বলতে লাবাঙ্গে মাত্র আং হো পেন আকেং কিছু ফানান বেজিলকে বেলেগ আকিছু ফানে কালিল মানে তুমি সু হি আসন বা পেনে সন পিদুন চকল উপরতে লসো পাশে বেলেগ বেমার পেনসি কি থি তাহায় বা চিতন দুন চিত তাহায় লসন কিছু হন মাসে বিজেপি পেন থিল লসন থাই তুমি কালি লবঙ্কে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ আ ভ্যাকসিন মাতে আইন প্রেম পিল উপলতে লাসো কিছু পেন বাঙ্গে বাসে একপ লবং তা নিং কানে শিলং বেতাহিনী পিনাম প নন বারলা নাং লে লে অঙ্কু পেন আকাং সাম নাং লে লে অঙ্কু হুদ পিদন পচিকল ট্রক পেন বেতাই সিসি আবি রুই পন বম নাম
1: পাঙ্গে পক হিলং আফা না বাংকে কমেন্টু আপর সেলা হাই দোয়াই দারু মতে ইং প্রেম কি পিনাং জি পো আসন ইলা
0: আপক হিলং ফান বাংকে আইং প্রেম হবে তমে আদোবাই লং এজি লাবাংকে এলবেন্ডা জল পদো ফ্যান বেন্ডা জল পদো লাবাংকে কজন মো প্যান চিকলো ইয়নরাই বেংলো উপলতে লং হং নয় চাই নং নয় বি নয় তমে পিমেল পিপসে লসন মা পিনে মাগে লাগে লাল তুম জন্ম পেন চিকল অনরাই ব্যাং বা চিকল থম প্লেং লোপলতে তুম তা পিনে চোবে পিনে লাহাই দোপো লাহাই চোতাপ চপ্রু লসন দোপো লসন লোপতে আপকি লং লং লক তথে গেলা বাঙে পিনে মাঙ্গে লং হং মাঙে পিবেক নামপো মাজুক লাই পাংরাং বস্তামে আথে ইলি তো মাঙ্গে লং হং অক চুয়েক পেক দা ইলি তুম ট্রাইবেল আসো আনকে আসি ইসিয়ে একই সদো টেনিয়া সোলিয়াম পইসিয়া আপক আহি লং দো মুনিত ফান্তা উন দে তেতে লা অঙ্কে লাসো হিলং মাঙ্কে মুনিত আফু লং আর লুকরা গেতে লাসি ইলে তুম অঙ্কে অকে ফি তে নিং হাং ওইলে তুমকে অকে ফি গেছো থে ঝাকে কি ফি লং কে মেন মেতে দই মানে ঝাকে আকে ওয়াই কিচো গে তং ওপ মেন কন দা চো দে দিতে লাসি লাসো না লং জং সে লাসো পক হিলং বা লাসো পি দই কল ওপতে ইলে তুম লং নাং লে রক আসি লাসো গো পাবে ফানকে হকে চেং পেন পাবে দেল পরতে ইলে তুম অক ফি হয় পেনে চো সে তমে জং সে লাসো হিলং আবে লো পতে ইলে তুম মাঙ্গে লাসো কে সো পেনে জগ দুনিক পো আসি লা লং হং তো ফানকে চিকল ইয়নরাই ব্যাং পেন লো পতে বেতাই সিপি নাং পো আকো চিকল ইয়না ফি আথু কো আবে রুই থু নাং পো লাপেন আকো চিকল ইয়ন থম বাং তা বেতাই সিসি গে কে থে তো মহান তা পিনাং পো লাপেন আপি সে তামে লালো নন আসো যাই দেন লো পতে

কোৱা হুদ চিকিৎসত লামথে কিমান এচন বাক মেচেনা হরমু লংলোতে নংহাং দুন দেত না মাতে নংথেক দুন লংলক না পু মাথাসি কেচো কিজুন লাপুসনা মুনি তাদো লাপেন কেচুনো আবর পুলোতে থাংনাত আদরতা পাবিদেত লাসনসি মানিয়া বাংকে সুংলোত সুংলোতে কেথে কি ডিঙা দুং দামসি কিসুং পেন কেপার জিয়াফান উন আনচুনিং রিদুন পোর লাপেন মো কিসুং পেন জকপ্লট লো প্লোতে কেরাপ আবাং আফানকে মুনিত মারেক তা হক হেডেট মাতে তিনটে দেট লাপুসন্তা দো আমি থাং আকাম আফান চেমাথা চট আলাম থে সারলাম পিনিয়া সারলাম থেইল চমিয়া অক সিরিকুত সিচেজক চুনুয়া অক থেংটর সি কয়রক মাতে আকাম কেলং আহুত চিকিৎসত পিনিয়া সারলাম থেকে লাপুয়ান বেদল।

লাগে আকাশবাণী টিফু আদুন্থু কার্বিলুন বাড়ি মালুনা যায় মেক আংডেং লংপেন সেনট রং ফার কিলুন পিরথে কেপ্লাং আলুন আর্জুইক থা।

কার্বিলুন বারিম আজাই মেক আং ডেং আলং পেন লাপন আপর নাং লিতুম কাপড়ে কাপড়ে কার্বিলুন বারিম আলুন আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিপু।

0: নার্সৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ আহি গ'ল দৰমহা। এতিয়া নতুন কাণফুলি
1: নহয়, প্ৰথমে সঞ্চয়,
0: প্ৰথমে কাণফুলি।
1: শুন, প্ৰতি মাহে অলপ বচাওক, অলপ বিনিয়োগ কৰক আৰু অলপ ইমাৰজেঞ্চি বাবেও সাঁচক,
0: যাতে হৈ ৰয় টেনশ্যন ফ্ৰী। কিন্তু কাণফুলি কি হ'ব
1: যাবানে? দি দিওঁ ইনজেকশ্যন।
2: RBI কয়
1: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
3: লাগে আকাশবাণী টিফু আদুন্থু লামজিরাজাই মেঘ আংডেং আলং পেন পিনসো আরলো চিংবার নং জি পুয়া পুথাক হুনমিলি ক্রোপি আহিন পেন লামজির কেথান আর্জিক থা
4: কুয়ালিটিয়া পুথাক সিনিলি থানপঞ্জিয়া ফানসি চিসিগেগল পীরথে থাক সোয়ার লোয়া তুমতা আজাক কং থে তান বিনং সোপিন সোয়াতুম কো আনমা কেক্লেম উন সোয়ার লোয়াতুমতা চিংবার ডুন ক্রিয়াজা কং দু হেম রেড কাচোপুচে পেনচেংলক চুতিকি চোকাম লাপেন চোজর চলাং আমো সিতামে ক্লেম দুন উন বন্তা পিরথে থাক পিনাং আনা খে আতুম কি সোয়ার লোয়াতুম ফান বেরথিপ মতে পাচিংথুর ডুন লংলে ইহিন পেন লাংদাম পুলোতে সোয়ার লোয়াতুম জংহে লে থেক বসেতা কেথেক আমান কিপি কাংতুং তেয়া খে নন পুতা দোলা নন পিরথে কাংতাং পুয়া কায়া হুত কে সোয়ার লোয়াতুমতা লোক আচারলি পেন চেংলক আসন তে নামোতা সোপিন সোয়াতুম আলং পাচিং বার ডুন ক্রি ক্লেম দুন উন পীরথে আথা কেদো আন আদেত লাফান কেলাং কাপাচিং বার মতে কাপাচিং রুম জিয়াফান ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মতে UNO পু পীরথে আলং থেতান আরন সেংপনলো বাংসো আসং আলং সিতামে সোয়ার লো আতুমাফান কেরাই কম নাং জিয়া ফুথাক আরন কিবিপন দো UNO মতে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আলং আরন দোক কাফিতা পীরথে আদাং আলং পেনাং আন আদেত আহামফাং আলং সোয়ার লুয়াতুমাফান কাপাচিংথুর জিয়াফান আওয়ার সাই কিপিপন পে ননপুতা দোলা নন পেনাং আন আদেত আলং সোয়ার লো আতুমতা আজাকং থেতান সোয়ার লো আতুম আহিন পেন খেয়াফান কাংথুর পন লাকে কেনাংসত আমো কাচেরাই কম জিয়াফান কাচিসং কেজাপন আর পুতা দেংপন উনলো পীরথে আদাং আলং পেনাং আনা খে আতুম আলং কে সোয়ার লো আতুম আফান আপায় আপো আতুম আখি আদাত লং দুন দে মাতে কিপিয়া রনাবে বাংসো আপুথাক কোসন লাপেন কুপিয়া বিদি পেনসি আপি আপো আতুম আখি আদাত কেলং নং জিমা লাহাই আপুথাক তা UNO আলং আরন পিনচংপন দোলো বন্তা পেনাং আন আখে আতুম কে সোয়ার লু আতুম আফান কে জগওয়ান আতোয়ার পিপে নিংডুক মেমে বিনং UNO আলং কালাখা লাপেন কেলাং।

0: আফান স্তামে কারডম পাজের এগুলো লাসি পিনি মাচরালাম থে কাচিং কি জেথান জি আফান কাচফা পন পেনানসো আবাং ফু লাপেন আবাং ফি স্তামে কাচফা তেং পেন্দাক আকাশবাণী দিফু আসাহেম আন ওয়াং ইক এলো আলাংলি মেলাকে মোহন সিং তকবি ইপু আলাংলি সাই কেক্লেম লাকে ইংনাম রাইকম সাই খিয়ালংসি সাই কেক্লেম পাজুত পনলো লাপেন আলাংলি চর মেন লাকে কাকরুং বেপি আলাংলি স্তামে ইউডিএ আসাই কেক্লেম সি পাজুত পনিগল লাসি আকে হাই লাপেন আকে হাই পি নাংলি তোম ফান আকাশবাণী দিফু হিন পেন লাপেন কে রেডিও কার্যারা দো আন হিন পেন স্তামে কার্ডম নাম পাজে রেগল
1: কার্ডম
0: আকে হাই লাপেন আকে হাই পি ইলি তোম চিং কি চে থান দাম নাং জি কে লালো নাংলি তোম বেহাইনি ওয়ে পেন কাছে তং আহুদ আলাম আফু থাক নাংলি তোম রেডিও কার্যারা ফান থান পাচিনি এক জিমা
1: নীলিমেন কে মোহন সিং টক বিপুর নীলিতুম কে দো কে লাগে রমার জং বিপু ওয়ার্ড নম্বর 3 মাটি পুংর ও
2: নীলিমেন কে কাকরুং পিপি পেন ডাক নন মো এড্রেস কে থানা দিমালং সি দুই গ্লো নীলিতুম
0: তংতে আফ্রাংসি নীলিতুম ফান কার্যপন কাং তুং কে লা পহেল কমেন্টু সি কাচে টং ল লা পেন কপুসন সি কাচে টং ল কোদাক সি নীলিতুম কাচে টং চেং ল নীলিতুম রিডিও কার্যরা ফান থান পাচিনি ইগজিমা
1: ও নীলিতুম কাছে টংচেং লাকে দিফু গভর্নমেন্ট কলেজ লংল নীলি ফ্রাংকে দোকে লুরলংস রংগে থে দিফু নন্দবাঙ্গে রংমার জংসি নন্দবাঙ্গে ডাকমাটি পুংরত লং
2: দিফু গভ কলেজ লং কিচার লিপু লাসু এডমিশন দুন্দেট পেন না হুসি চিঠেক লং হল সুদকে কাদু কবি জিরপি জিরপু ল বা স্টুডেন্ট হিচান ল লাপু চিঠেক লং লো কলেজ লং সে টং পেনকে লাসুকে জিরপি জিরপু কাদু কবি পু চিঙ্কি চিথান ল বা চান্না পিনি নি সংসিতা চিতিরবা চিপি লাসন ল জিরপি জিরপু সংসিদু ইগলু এগে আফি বাঙ্গে আলাংলিতা সাকুরি লং লো বন নীলি থাঙা চিনি নে হোলা সুহুত এগে নীলি বাঙ্গে চুপড়ি ল নীলিতা আফি সাকুরি চুহাং দুন ল ইন্টারভিউ আলং আলং চুপি দুন ল আসু পেন সাকুরি লং লো এগে সাকুরি লং দে তা ফিসি এ লা নীলি তুমকে পু ইনিং কাছিহাং পিনি চিঙ্কি চিথান পু জাতকে আবি বাং লাসন হে আহে মাসর সন সি মানে সন কাইরেন্স পেন সি মানে আরজু দাম দেটলু নীলি পাই নীলি পোল লাসু ফি বাংকে নাং নাং থান বম লো আলা নীলি পাই আতুম সিতামি নীলি ফান্তা নাং থান ল এ নাকে সুয়ালু আকলেং পট নাহক সিতামি নাং মিঠাং এ কমাথা পেন চিকেং লু লুটে বা নাংনিং আসাব উচি চর লু লুটে এ আচর চিরি দা প্রাংসিকে মি পুষ নাং থান ল আমি আফি বাংকে চ পুল এগে কান্দু কবি বাং লা নিয়ম নীতি পেন নাং হাং ল এগে দুঞ্জুই ল
0: তাতে নি হেজং পেন নাং লিতুম ভাই নিস্তামে পুইগল কলেজ দুন বম হসি নাং লিতুম বাংকে নিং ছেদক পেন চিঙ্কি বম ল আসি কমেন্টু নিং কানসি আদাম স্যার কাংথুর পনিগল
1: হাকলো আদাম স্যার কাংথুর
2: লা বাংকে নিলিতুম আফান 1985 আনিং কান ফেব্রুয়ারি চিক্লু লাসি ইলিতুম কারবি তুমকে পাংরি বাং দন্তা সন দুক লাসি লাসহুদ বাংকে নীলিতুম ফান কে হাং কে থন কাংথুম পুয়া সন আহর বং পুমথম বানসি বাং ইগলু নীলি পাই নীলি পু আখেংরি আমি লাসুয়া আন হর হর বং পুমথম বান দেট পেন নীলি ফান কোয়াটার লং নং নাং পন ল নীলিতুম কোয়াটার লং কে দু কান সি হিনি আফিসি নন দুবম আদি মালং এ নীলিতুম মিঠাং চিকিম লো আথিকে হেম কে নীলিতুম হিলু উইং উইং আলাংলি তা পু হা আলং বিহু দোলামারা আইরিয়া সিদো আহেম বিনংকে নীলি বাংকে দিলাই মাসি ডাক দিফু সি সিটেল দেল মানে হরবং পুন্থম বান দেট পেন নীলিতুম বাংকে পাচর পারুপ দেল পাচর পারুপ দেট আর ফি বাংকে নীলিতুমকে দিফু সি সিটুল দেল
0: তাংতে নি মহেজং নাংলিতুম সামে পুল নাংলিতুম হেমসর পু পুচে ক্রয় পেন সে নাংলিতুম আদাম সার কে কাংথুর পন পু সে নাংলিতুম থান পন ল লাসি লাবাং সলাম নাংলিতুম চিনি দেট পেন কসন ল নাংলিতুম কামাথা দুন কে
1: প্রাংসি কে মনে নিলি তারপর নিলি ফান্ত

0: Han pachinile he. Epen nilik bulo. Oni angtik pipo. Uyalo. Nasi nilik bangsi. Lasun ke erens le. Erens meres lo. Pen ke laso pipo si nili. Nili chor chiri nangkok ma. Nili pinaan bak. Service claim lang puyalo he. Mata ke. Hoi pis ta har sohu miliria dupik. Kesu. Miliria kesu he di. Aman ke soon peak nili hedi amasi nili pai pulo ni ke nanglang we athik the nang nang chor bang chiri bang pa prap cheno uyale he amasi chok uyalo amani ta ahaglo tema so we ar pute nanglang ba we mati
1: kalan
0: amasi nili pai lam nili polam char ji amasi nili ta nili phanji than lo amasi erens miris amasi ni tumna adama sarpen sini tumna so chetong lo pachor lo ke dak department na long sini tum quarter si dolo aprang di apendo ki mithang hem chikim si non mithang hem dolo non mangi dak e di phu rong mar jong ba ti pung rut si dolo non non mat ke na puli
1: tang te nali tum hem nang li somar bang ko an dolo la pen ko ppc claim pon bom la
0: ni li somar ke mang ki thom aro so so bang thom lo la si e nili mathalo mane higher education mane চালি নাই পুলোতে মিশন স্কুল বা ডন বাস্কো স্কুল সে নাই পুইনি তুম আপনার তা চিনি লে মাথালো লাসি ডিফু ডন বাস্কো সি পাডুন লো লামাসি ডাক চালি বম ল মানকে আফিকে লাসো এন্ট্রেন্স পিডুন লে ডক্টর লাইন হেদি আমাসি
2: মেট্রিক পাস ডেট পে না বাংকে কিনি ইনু দ বাংকে প্রাইভেট সি পাডুন লো গুয়াটি গুয়াটি পাডুন লো শঙ্কর একাডেমি হাডাক সি পাডুন লো
0: শঙ্কর
2: শঙ্কর দেব বলং সিপাডুন ল বাহিনী বাংকে আর ডাকবাম পেন আকি বি বাংকে কটন কলেজ লং সি কিডুন লো লাতুম বাংকে মেট্রিক পাস্টে লোতে গুহাটি দাম জুই যা যা লো লাতুম বাংকে তম বান্দা গুহাটি সি হায়ার সেকেন্ডারি পেন গে পা পড়িলো এনকে হায়ার সেকেন্ডারি উন্ডুন পেন আলাং তুম এন্ট্রেন্স পিডুন লো হে ফার্স্ট লা আক্লেং আবাং তাই ইন্ট্রেন্স পিডুন ল আনকে ডক্টর লং তুন দেডল আমার ডাক জে এম সি লং মাসি পড়ি লং পবল আনপেনকো আদাক ওয়াম বাং তাসন থাক থাকছি ডাক ডন বাস্কো লা কে বাং দিং আন উন্ডুন দেড পেন আনকে হা কটন কলেজ পড়ি ল আনকে ইন্ট্রেন্স পিডুন ল লং দুন চিল জে এম সি মাসি ডক্টর হে জে এম সি এম মাসি আদাক ওয়াম বাং তা লং দুন ফিল এনপেন লাসুপেন্দে লাতুমকে ডক্টরকে চন এম বি বি এস কে পাস আর ফি আনসি আমুস বাংকে গেনি এন্ট্রেন্স পিডুন ল আমার এন্ট্রেন্স পিডুন ল আলাং বাং গেনি বিটেক সি পড়িল কুকুরাঝার কুকুরাঝার পেনসি আকু এন্ট্রেন্স পিডুন থুল নন বাংকে
0: উড়িষ্যা মানে সেন্ট্রাল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি
2: সি আই টি
0: লেলে সিট আদাক সি চার্লি দিন লহে কুকরাঝার আকে কুকরাঝার পেনকে পাঁচ ডেট পেন মানে নর্মাঙ্গে উড়িষ্যা সে নন চার্লি বামলো ফুড টেকনোলজি নথে দি ফুড এন্ড সিভিল সাপ্লাই না ইঞ্জিনিয়ার নন চার্লি বামলো একটা সি এম এনকে লাগে ফুডাংরে বন্তক বিপি বলো লাগে নন ডক্টর লহে গুহাটি সি নন ক্লেম বামলো জে এন আর সি লং সে ক্লেম বামলো পিয়া ক্লেং সি ব্যাংকে লাপেন সুন থু বাঙ্গে মিরেনাং রং টক বিপি লন বাঙ্গে লা মাহুর টেন বেডেড সিভিল হসপিটাল লংসি নন ক্লেম বম এন সি ডিমা হাসাও লংসি বুঝো লাপেন নাকি বি বাঙ্গে নন লা ফুড টেকনোলজি ফুড এন্ড সিভিল সাপ্লাই লসো এম টেক ইঞ্জিনিয়ার্স নন পড়ি বমলো নন উড়িষ্যা লংসি নন কোর্স ব্যাংকে জুটবো
1: সোমার ফানসামে পাথেক পাবে মেসেন স্কুল বিহেক পেন মেসেন স্কুল সামে পাদুন পেন নন ডক্টর ইঞ্জিনিয়ার সামে নামান পিতাংলো তাংতে একে হাই লাপেন একে হাই পি নালে তুম সাই জুদেত পেন কপিসি ক্লেম পন থুলো মাতে কপিসি মাথা পন থুলো নালে তুম থান পাচিন ইগজিম
0: রিটায়ারমেন্ট দাম দেট পেন কে আফি কে কাম মানে ক্লেম মুই দেলে হে লামাসিনি তুম চিং ওয়াই লে হেদি লাসি ইতুম তাপু হেম দোরে কে কপুলো পুয়ালো লাসি ইতুম তা এ কার্বি ফিল্ম ইতুম তা সেমারা না পুয়ালো লাসি লা নন লম কে ড্রাগ পেনি কে চুদ ও মাতি দি
1: কালাং
0: লাসি লাহাই কে পাবে ইয়ে ফান লাসি নি তুম লা এডুকেশন লাসি আর ডি পিদুন লো লা কাং হন জুদুন এ পাওয়া ফিলিম নি তুমি সেমার হে লা এডুকেশন লাসি

হিন্দি লামার জান কালিয়া লুনা চাহে মেক আং ডেং লং পেন নন হেদালি তুম বাবুল সুপ্রিয় লাপেন শ্রীনিবাস কিলুনা লুন আর্জিক লং টাংল আদুন টু হিন্দি লামার জান কালিয়া লুনা চাহে মেক আং ডেং লং পেন উদিত নারায়ণ কিলুনা লুন আর্জিক থা আলুনা লাম থে চান টংতে আর্জিক থা লবং সালন

0: হিন্দি লামারজান কালিয়া লুন আজাইমেক আংডেং আলং পেন লাপুয়ান প্রণালী তু কাপড়ে কাপড়াই হিন্দি আলুন আর্জুইক্লং টাংলো লাকে আকাশবাণী টিফু।
1: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহীনে 30 আগস্ত সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখেন রবিবার 30 আগস্ত সুবহ 11 বজে মন কি বাত।
0: লাকে আকাশবাণী টিফু আদুন্থু নন স্টুডিও ঘুরিয়াপর পরফায় 13 মিনিট প্লিকের প্রাপ চক।

কার্বিদেত লং রিচিং হোনা লুনা যাই মেক আং ডেং লং পেন লাপুয়ান পর্ণা লিতুম কাপড়ে কাপড়ে কার্বিদেত লং রিচিং হোনা লুন আর্জুইক লং টাংলো লাকে আকাশবাণী টিপু।

0: অধ্যায়, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাওক। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
2: ও চেনাম দা চেনাম, লাদা আকাশবাণী দি ভুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ।
3: এ লাদাকলে আবিদেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাং কে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাংকান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি

0: lun pen ke to ke lang atum ku pc ke klem nang ji
1: jong jung ke non amat nilia hin pen ke kipudam ji la ke kang nia bang isi perfect son kang ni puke ave nasi ajat le ing ni pusitame katora ke du bang ke arjuding open e phongwet adim kang ni bangla bang si katora nailo nasi ahuda dak pen pusitame labang sapso sang pen arjap sitame ba ing ni sitame lahuda dak pen ke aport nc sapso katse phajeng sitame nangkok ji lapen la hemkonglong ke vektum pusitame ajak dingklui ke vek bulote asapso la anung pusitame asap support apan puhui pusitame chi bipon ikme lapen a hota dakpen ke sangpon bomtame
0: tangde doctor akar dik a hormu ki rung penta amoy ke sophan akatora do ikma
1: la bangke nili bang a hokpet puke pudam de ji bonsitame la kam kardik ke klematum ba rong long tumta chongdat pusitum tame la akardik hormu rung ikver pulusitame asapso ke akatora dokokji lasi rung pusitame jongsi ardik o hormu hotar pultame inuet pen rung redet sitame bang phan hangiksi cherap seroi si meji
0: tangte doctor spine mate arep amoy ki suason kupipi loke do ike
1: pamonili kaning je son thot sinoning je thulepo amoyar bung pulote lake son wet ahormukali dakke are pita doji dak pen ke dix puta puji are pia daklong ke do angsi la pen ar thuta doji dak pen la pen angsi mukhata doji la si kisul pen langdam lutte la asutin pen ajoinita akisu do ita thekji la bangke ke chengsi bangke arta munitum arta nang do bom lo pulote kon bom ji are pi pusitame lagini lipudam vertiti lasi arta do lo pulote la munituma kai long lak sapsu join amukha long che koinok dokok ji lai potse ke konta do do la pen are pi pusitame kasirim dokok lasi are pi ke konta do ji la hai potam moi ke so ke ang thekela arta ke do ke ong tum ke ong nai lo la pen adun thu bangke pudam thuji nili lake dix pusipu sleep dix pu rata tum ning je hotuti anta isi pen langdam lo pote age chokche dix ke lake sleep pulote lake are ke lo kalam pen ke lake kachilit anta kachilit ke kali la si sleep dix ta isi a common cause lo adun thu bang pudam thuji la bang ke nili ke sciatica pu ba ar thokache ber la amoyar bunglong la so artho arroso longjong si kache berang son dokok pulote lata akeng pusitame katimita dodunji amoyar bungke solo lalo lapen adun thu dolang lage hupen ke infection a joinita dokok ta thek lage tb nilitum long karbiang long rat long so bang ang thek do tb ke so a joinita moy ke so ta do ikoriti lapen alangdam thulo pulote lage cancer ki so posita me ahut pen ke la kichan doko goti are pilong la hypota me la amoy ke so bang doko kiti
0: tangde doctor la spine ke so mate are amoy arbung ke so mi unjima
1: langdam etlo pulote me nil tumlong amoy ke so ke thekdam long ke ong nai ke mechanical back pain pusiki pupu la ke arloa ke so ave sita me ke do ke thakpu a joini pen pamuni leki poson la hai আকে সো বাংকে লাকে জংসি নি লিতুম কে দোগে থাকচিরে দুনলো প্লোতে লাকে মেভেকজি বনসিতামে আজাক আকে সো পামোনি লিকি পোসন লাহাই বাং জংসি লা ইনফেকশন পুস্তামে টিবি পুসিতামে বা ক্যান্সার আকে সো পেন পুসিতামে লাহাই আকে সো বাংকে জংসি ফিয়ং সিক ওং পুলোতে মে লা বাংকে হসপিটাল সিতামে বা আদুংহেদা ডক্টর ফানসিতামে চেপেকলাং দাং সিরাকসি মেজি লাপেন আর্টা জয়নিয়াকে সোবাংকে লাগে ইসি আর্টা নাংলে লোপতে মে মাদু সিতামে লাগে দোপ লাগে আন্তা লা সোপত ব্যাংকে জংসি নিলি তুম কে দো কে থাকছি রে দুন লাপেন এক্সারসাইজ আমুখা সিতামে ক্লেম দুন ইক ভয় প্লোতামে লা ব্যাংকে মে ইক বমজি
0: তাংতে ডক্টর লা আমোয় কিসু আতুম কমেন্টু অপরা হুৎসি মেডিকেল চে পাকলাং দামনাংজি
1: আমোয় কিসো পুসিতামে ইলিতুম লাংগ্রাংকে চকচে দেজি আজাক আমোয় কিসো কে আরলো কিসো থেতান আংথেক মিনিট লাসি লাসো আংথেক বাংকে নিলিতুম লাংগ্রাংকে চকচে লাহাই আংথেক বাংজং সিদো পুলোতমে ইলিতুম হসপিটাল স্তামে বা ডক্টর ফান্সিপাক লাংসে রাখছি মেজে লাহাই আংথেক বাং নিলি নিং যে দাম ফ্রুই ফ্রুই পেন নাং থানিক পো কে চেং সি কে জং সি ইলিতুম আকিং আর ডি মানে আবেদেট সন বা জাকং বা আচাক আবেদেট আসন

0: সোয়াং ঠেক দু প্লামে লাগে আর থু সিতামে কাছে বের আং ঠেকলো আময়ার আর বুঙারলো আর দুনথু ব্যাংকে জং সি বার পি বার সো সিতামে চেখ্যাংন এদের বা আমি থাং আমি থাং দামারে লাসন পুলোতামে লাতামে আর ঠোকাচ্ছে বেড়াং ঠেকলো আর দুন থু ব্যাংকে জং সি আকেং থামারলো লাপেন লা বার পি বার সো কে দো মুখা ডিমলং জং সি আর সেন্স আবেদেট বা আরেং লং কিছু লাহাই আং ঠেক আবেদ পুলোত টাংতে লা সিতামে আকাহাইন আং ঠেকলো লাপেন জং সি আফু কি সোয়াশন টাংহ আর্নি গাংসাম আপর সিতামে আফু সো ইকবের আবাং আর ডি সিতামে জং সি আফিয়ং নাং জুম ইকবম আফিয়ং চুংক্রেঙং অং লাসন পুলোতে লাগে টিবিয়া কে সো আংঠেক মেনে কালিতামে ক্যান্সার কে সো আংঠেক তা মান ইক দেট তাহাই লাসি জং সি লাহাই আবাং আংঠেক জং সি নাং লিতুম মেথাং ফান পুসিতামে ব্যাং আফান ঠেক দুনলং পুসিতামে নাং লিতুম পিং খাচ্ছে রাখছি হসপিটাল আন পন ইকদাম দেটছি মেজি
1: তাংতে ডক্টর আহক পেট কি কলসোয়া হুৎসি এক্সরে লাপেন এমআরআই কি ক্লেমাকে নাং সট ল
0: নন মালম কে মুনিতুম আফিয়ং রেবম ল ইন্টারনেট মোবাইল দিন ল লাসি এভেয়ারনেস পুসিতামে আপ্রাং পেন কে দো চেট ল লাসে আনুতিন বাং ফু বাং ফি সিতামে হসপিটাল অংলে বাং সিতামে এমআরআই ক্লেমজি বা এক্সরে ক্লেমজি পুপু বন সিতামে আসিতিন আময় কেসো আফানকে এক্সরে বা এমআরআই নাংনে মুপে নিল তুম চিথান বমাসন সি আময় কেসো জংজুং কে অং নাই কে কে দো কে থাক আজয় নি পেন সি কে অং লাসি লাহায় আময় কেসো আফান ভেক কে এক্সরে এমআরআই ক্লেমি কে দেতা চক বন সিতামে এক্সরে কালিতে এমআরআই কে ক্লেম নাইন জি কে নাং সট কে মোপে নিলি কি পুয়াশন লাহাই আকাহে নো জংসে আংঠেক নাং মান ল আকেং আচাকাবে আবাং আর্জন আফিয়ং চুংক্রেং অং বা বনসিদামে লা বারপি বারসো চেখাঙন এদের লাহাই জংসে আংঠেক দু পুলোতামে লাবাং কে এমআরআই বা এক্স রে ক্লেম সে রাখ সিমেজি
1: তাংতে ডক্টর পমপেন নাং লিনিং জিলো দি স্লিপ ডিক্স আপু থাকি লাসি স্লিপ ডিক্স লাপেন স্পন্ডাইলোজিস আপু থাক নাং লিলাম থি ইসি হিনি রেডিও কার জোয়ারাতে তোমাফান থান পনিক জিম
0: স্লিপ ডিক্স পু চেথান দাম লো পুলোতে ইসি আমিস কনসেপশন পুসি পুদাম পনিলি বা স্লিপ ডিক্স পুলোতে লাগ আর এঙে লগালাম পেন কে কাচিলিত পুসি পুদাম আন্তামে ডিক্স কে এলং আভেরা দিম সিকে দলো আরে পিয়া দাকসি আলা আরে পিয়ে দেখবেন লা ডিক্স আর লো কে দো হালা অগাং বাংসি হং নাং চন ইক দেটি লা সো নাং চর জয় নিসি আর থো পি তামে আর থো আর আর থো সো সি তামে হাদাক আসাপ সো কাছে বের দাম দো ইক কইতি লা সো আ জয় নিসি আময় কে সো তা নাং মান ইক দেটি বা আকেং লং আর থো পুস্তামে নাং বুং জিকসন দোজি কাটিমি সন দাম যাই দোজি কাছর দোজি লাসি লাহাই আং ঠেক পুলোতে স্লিপ ডিক্স সাপোর্টটা ঠেক জি লাপেন স্পন্ডাইলোসিস পুদাম লো পুলাতংতে লাবাংকে মুনিতুম ইসি আরটা দোলো পুলোতে আরে পি সিতামে কে কন ডোকক তিতি আরে পি লা কে কন লা আসেক মুখা লং আরে পি আসেক লং লাহাই জয়নে পেনসিলা আময় সরেপ সুরূপ তিতি লাটা কে দুতুমলং ঠেকলং বম বনসিতামে লাগে আনুতিন আবাং ফুকে লংজি পো আলামকে কালি ইলি তুম জংসি কে দো কে থাক জংসি ছেড়ে দুনবম কাম কি ক্লেম পুসিতামে লাপেন এক্সারসাইজ মুখা জংসি ক্লেম দুন পামি পুলোসিতামে মর্নিং ওয়াক আসন বা লাসন ক্লেম দুনিক বম পুলোতামে লাবাংকে লাহাই আং ঠেক বাঙে নাং কম জি
1: তাংতে ডক্টর লা স্লিপ ডিক্স কে সু কাই কে না সার্জারি কুরি ইক নাং জিম
0: লাকে আহক ওয়েক কালি স্লিপ ডিক্স কে কমন পিক আন ইলি তুম আং বং পেন লাকে আরটা জুম হেক তুমলং সিতামে দোকক্তা ঠেকজি কে অং নাই কে মুনি তুমকে লংকে নিঙ্কান ইং কয় বা নিঙ্কান ফ্লিকে পাফি সিটকে ঠেক লংকে অং বন সিতামে আরটা কে অং লং তুম সিতামে লাবাং দৈক গেতি আর নুতিন বাং ফু সিতামে আময় কে সো কে স্লিপ ডিক্স কালি বন সিতামে স্লিপ ডিক্স আকে সো বাংকে সার্জারি কে নাং জি পু লাকে আসিমটম লাংদাম নাং ইক কক এমআরআই লং স্লিপ ডিক্স তো কক সিতামে কে সো পেনচিং বার বেদ দেটা ঠেকজি লাসি আং ঠেক ব্যাং জংসি মো পেন কাছে থানাসন কেং ব্যাং কাচরত পুস্তামে আময় কাচরত পুস্তামে ট্রিটমেন্ট এন বম্বেনটা থাং আং ঠেক চেলং লে বা আফিয়ং কেসো ব্যাং লিডং অং কালিতামে লা আকেং ব্যাঙা জাকং আবে দেড়শন আচাক আবে দে দালাসন ব্যাং জংসি আং ঠেক নাং মান ফ্লোতেমে লাবাংকে সার্জারি নাং ইকক বনসিতামে অং দুং স্লিপ ডিস্ককে সার্জারি নাং নে লাপেন এক্সারসাইজ বা ফিজিওথেরাপি লাপেন কে দোকে থাকাচে রেদুন বেনটা মে ইকজি
1: তাংতে ডক্টর ল্যাংপাং বার দাম পুলোতে পিন সোয়া তুম ফানমুতি আর লো সোয়া তুমসি মই আর বুং কে সো আফায় বাঙ্গে অংদা লাসি লাগে গুপিয়া পদে

0: Soarluang angbong amoy keso ba akeng phu keso sorep surup la haibang ong chet pangbardam lo pulotangte la soa putha ke scientifically lang damlo pote ang thek a theke la puhelo soarlo tum isi arta nangle lo pulote ningkan plikebra pho ba ningkan phokep arta nangle lo pote achiklo sitame jut koktiti la si la achiklo jut etla philo pulotangte a vilong estrogen po ac hormone a vilong dodo la so estrogen a hormone abang jongsi chiklo jut lo pote lata nang sundun de titi ba jumi ge he la so apotsi are pi sitame sirim de ba ke kon bang prache na so pin so marum pen la so potsi kisu amoy kisu positame la anthek bang ongchet la pen isike lalo lasi isibang ke akodun thupu damji ke vitamin D deficiency lata nili tum aradalong theklong iko labang ke nili suarlo ba pinso puke pudamik e lake nili tum diet amukha penta lake kicho kijun penta lake nangman idet lasi vitamin D jongsi jum ighek pulote lata amoy ke suang thek lahaita nangman ikdun lasi ahut pensitame kangsam apor lason potiba arni oblu apor pulosame lason nang mande titi ke so bangli chetiti la si arni longaching to dunang ta ke nang sot adab dab apor lata eson lo lapen supplement sitame vitamin D adwai abangke ahota dakpen chuik tame lapen la arwa hana mukha bang chu iksi meji la hai ke isi kachim pamiji pu afan ke ni lipudam de ba supplement a teng phansi tum matha damik nang po la si nuten na bang phuta la bangke chu ik nang po lapen non malom nilitum thek dam longji hithi malom posi আমি আরবো আহান সি কে জ্বর কে জ্বর জি আনতা লা হাই আহান বাং নিলি তুমকে ঠেকদাম লং লে কসন নি বাং কাটিকি লাহাই লং বাং হার পুষিত আমি বা ফার্টিলাইজার পুষিত আমি আহুটা ডাক পেন লাতুম পিদুনিং যাইতা ঠেক আসি লাহাই আহান চন্নাম পুষিত আমি চাম্পামি সিচু নাং জি লাপেন উন আন কে মেথাং কাটিকি আহান মেথাং আরাটা টিকি হান সি চন্নাম সিচু ইকসি মে লাসি বাং আখাই আনাত বা বাং আদিম নাথ চিহুং বম দো লাকে অর্গেন organic farming lasi lata isi athelo niligi pudamji kangtung bangke
1: tangte doctor la amoy kisu kacholong tangatum la so kisu pen kuson si gachepa jok po mate kachiri iknang po
0: amoy kisu ke long tangatum ke kachiri ke nang sot nili pudamji bangke lake kangku pakam jong si klem ulu plote amoy ke lake kisu ke lidong ong po temane ar thu kache ber pusitame ambisi po la litchet po kalita me la dix pusitame hadakta ke rodamji ke litchet po la si jong si kangku pakam klem dun lu plote lake phiong badik bom son po mi der re po lake son lo son nie bangke কার্ডিক হরমু কি রুং আবা জংসে কার্ডিক হরমু কি রুং পুসিতামে লা বাংকে আময় আর বুংলং সিলে দাম্পো লাসি লা কার্ডিক হরমু লে রুং দুন বম বা কাঙ্কু বা কাম বাং ক্লেং দুম ইক বম পলতামে লা আময় কে সু বাংকে দু ইক বের পো বনসিতামে ইলি তুমলং কে চংদাত চকলেম তুমাংসে লাসি ক্লেম ক্লে সিতামে জগ যে লাসি আঝা কাম বাং এ সাপসু লাডুনিক চে নাং পো সরলো তুম পুসিতামে হেমকার কক পুসিতামে আর ফেক আবি বাংসিতামে আকি ডিং বাংসি এনাং পো হেম কেভেন পুসিতামে লাবাংকে কাঙ্কু পেন ভ্যানিক এডেট সিমেজি আকি ডিং আলা আবে কে দো পেন সিভেনাং পো বা পেকে চক হাহুই পুসিতামে কাঙ্কু পেন চক ইক এডেনাং পো কাং তুইয়া ডিম পেনে বাদ ইক কক সি ইং ই পামে সি চক ইক নাং পো বা পিন সোমার্টুম পুসিতামে লা রিটা কাম কে ক্লেম বা হেম মালং বিরি কে পান পুসিতামে কাঙ্কু পেন মাং এ ক্লেম ইক এডেনাং পো লা উন আন কে ময় কেং সেট পেন আর জাব ডিং পেন উন আন কে কে ক্লেম সি মেজি লা কে সন লাপেন কার্ডিক হরমু ব্যাং তা রুং ইক এদেট সি মেজে জং সি লা সন্নিয়া কাম পেন আংলি তুম লা চিরে দুন ইক থেকলো ফুলতে লা আময় কে সো পেন তা জগওয়ান কে দোপো লাপেন আর দুন থু কে পুদামজি কে আময় সো লং ভেরা তুম কে আহোটা ডাক পেন কে লঙ্কা রমাই হুই সিতা মে চেমাই মে জং সি হট ওয়াটার ব্যাগ দো সিতা মে লাহাই ব্যাং আময় লং চেমাই ইক মে লাপেন গাড়ি ব্যাগ ও তুম বা লা ডেস্ক জব ক্লেম ও তুম কাংনিয়া কাম ক্লেম ও তুম লা অফিস পুসিতামে হায়া তোমা ব্যাং ফু ব্যাং ফি তিনটা লাম্বার সাপোর্ট আফা নিসি বেল সিতামে এনিক ডেট মে গাড়ি লং কেবেকা তুম পুসিতামে সাপোর্ট আফান পিলো সিতামে এনিক ডেট মে লাপেন মোপেন নিংজে একবম নিলিতুম আময় কেসো বা আওয়াম কেসো সিতামে লা আময় পুপুদাম লোপ্রতে আওয়াম বা চতাকালি আময় আর বুং পুলোতে লাগে আচে থক পেনসি লাংদাম নাং পো লাসি নন মালম কে আচে থক কেসো তা দু

bulun ko kiti amoy kiso long pen la ki ison pen lang dam pulo tami non akay long ki mobile ki ot pusi tami lead chat lo aprang nason ke ave asuti na bang pubang pis tami mobile ki dore mobile ki lang pusi tami jong si ki lang bang arum kardik pen lang upul tami ache thok long sapso jakong bang ro chat la ache thok ang cc sapso jakong bang nang chat po karchak jepan la soa pot si ache thok ke so ta doko kiti penang ratum ke arjulong po mene cervical spondylolisthesis po anta me la ke ache thok ke so ko tin le cervical spondylolisthesis ke kali mupen nil tum chithanik boma son si mechanical back pain along si puri dun po la ke do ke thaka joine si la si la son pusita me mobile ke langa ha hui pusita me un an ke la mega ching den long si lang nang po aruma ardigo e pen la pen un pusita me tv hai hui ke lang pusita me hema long bang ke la mega ching den amane ching bar si lang nang po la hai pen ta ache thok ki su nang du du ni ko ke ti la pen cervical spondylolisthesis pu ake su bang jong si ma tha dam lu pu lo tang te asitin ache thok ki su ke sakali cervical spondylolisthesis ake su pu lo te la bang ke pa mu pen che than bo ma son si ar tho che ber do kok ta thek ji ache thok long ar tho pi pen ar so ka che tha ka long jong si ar tho che ber do পুলতমে লা আরিপং লংবা আরিচিমোনান্তা কাটিমি দুথিরসন দুজি লা পেনকে কাচরতা দুজি লা এফারভেত তা থেকজি বা আরি হংনিতা দককতা থেকজি লা পেন জংসি লিচেট লু পুলতমে আরি আচাক বা আরি আচিকিতা আবেদেজি আজাকং আজাকং তা কমি ঘেকো লাসি লাসন পুলতংতে লাবাংকে এমআরআই কে ক্লেম নাং সটপো আ লাসো আদুনাকু লাসো জয়নি পেন আহুত পেনকে তেহাং কি সোতা দুককতিতি লাসি লাসো আজয়নি তা থেকজি কালি তামে লাসন আহুত পেন আকু আফু সাপসো কার্টিং লাসন দো বা কামিং মাং সন দো পুলতামে লাকে নো ডক্টর টুমফান পুস্তামে পাকলাং সিমেজি লাসি লাসন দো পুলতামে হসপিটাল ব্যাং চেপাকলাং দাম সিমেজি আর্টা কে অং আবাং ফু বাং ফি বা সারপি সারবোরা তুমসি তামে আর রেপি বাং কাসিরিম দোকক তিতি বা কে কন দোকক তি রিসোমার হুত বা করজাং হুত কোয়ান মারে পি কাংটাং লাপা আন কে ইংটাং ইক এলো লাসি তামে সোরেপ সুরুপ্তা থেকলং ইক ও লাসি ননা কায়া দিন হুত বাং কে জংসি আওয়ার সাই দু পুরুষ তামে এক্স রে আমিসিন আসন সে কাপ্রেক আমিসিন না তা দোলো হরমু দোলো লা আরে পি কাসিরিম মা সিরিম রে মা কেলাং জে ফান লাগে বোন মিনিরেল ডেন্সিটি পু লাসি লাসো আহর মু ব্যাং কে আবাং পু ব্যাং ফি তিনটা আটা গে দুটু ম্যাং কে এফং কে চেলাং দাম ইকরাই সি কে মে হে কে লা পু হেনল লা কে ইসি স্ক্রিনিং টুলস পু হিসাব সি মাথা দাম পো লা জং সি লাং দাম ইকলু প্লোতে নাংলি তুম চিচি নি পো নাংলি আরে পি ব্যাং সিরিম ও মা সিরিম ও এমা বা আরেং এ লগলাম পেন কে অস্টিওপোরোসিস পু সি পু দাম পো লাসি ডাব্লু এইচ ও আতুম আতেং পেন জং সি লাং দাম পুলুস তামে লা বি এম ডি আই স্কোর ব্যাং জং si less than 2.5 ba 2.5 a room lo plote me nang li bang ke la ke rp sirim o po po si pudam lo la si la son jong si nang li tum ning kan sek pen e bhong le claim po si ta me la bang ki jit ni ik po la pen e si a risk bang ke nang li tum chi chi ni po jong si rp le sirim o lo pulote e la ke nang li tum fracture sa mukha si ta me a risk ke the o lo চিংকয় কে পিনসি তামে আরে পি সিরিম লোপ তামে আময় আর পি বা আময় আর বোং আর পি রুন হেপ তিতি লাতা ইসি ল লাসি আফিয়ং আর তা ডোবম লোপ তামে কুম্বম তিতি আময় পুস্তামে লাসই ইসি জয়নে কে লাল আরে পি কাসিরিম পলো লাপেন আহু তা ডাক পেন কে কাচিংকয় আজুরিং টাংতে পুসি তামে মাসাপসো তুৎপুর পে কাচিংকয় পুস্তামে আময় আরে পি কাসিরিম মা জয়নে পেন আসাপ কাচিং লোক তা দোকক জি বা আওয়াম লং আরে পি পুসি তামে কাচিং লক দুকক জি লা কে কমন ও আন লাসি লা বি এম ডি আর তেস আবাং কে আবাং পু তিন তা আটা কে দৌতুম ক্লেম ইক দ্যাট সি মেজে লা পেন নীল তুম তা থেকলং পন ইক বমল আহুত পেন কে আহুত ডাক পেন কে আময় কে সো পুপ আন্তামে এক্স রে বা এম আর আই লে ক্লেমস তামে থাং ডাক লাং ক্লে দে তিতি আময় কে সো তিন লে আময় আর বুং লং আং থেক লাং জি পু কে কালি আজহাগ আময় কে সো কে আপক লং কিছু জয়নে তা আময় লং বাং ইকজুইতা থেক লা আর লং দোকক কিডনি লং লাসি তামে আময় কিছু সোনাং মান দে তিতিয়া হুট পেন কে আহুত পেন কে কাপড়ে আকিছু লং পুস্তামে আপক লং আফেক লং সিতামে লা প্যানক্রিয়েটাইটিস লাহাই লংকে আময় কিছু দোকক তিতি লাসি লাহাই সিমটম ব্যাংকে জংসি দো পুলোতে লাহাই ব্যাং তা কাপড়েগা ডক্টর তুম আরে পিয়ে ডক্টর কালি সিতামে কাপড়েগা মেডিসিন বা সার্জারিয়া ডক্টর তুমা সিতামে কনসাল্ট সি

ইংলিশ সালুন আজাই মেক আং ডেং লং পেন নন হেডাংলি টুম অস্টিন কিলুন ইংলিশ সালুন আর্জিক লং টাংলো আদুন থু ইংলিশ সালুন আজাই মেক আং ডেং লং পেন এন্ড্রিক কিলুন আলুন আর্জিক থা আলুন আলাম থে হিরো তংতে আর্জিক থা লবাং সালুন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: আদুনথু কায়াহাৰ লিঙাজাইমেক আংডেং আলংপেন ৰিটায়াৰ্ড এছিষ্টেণ্ট ফিছাৰী অফিচাৰ ৰাইটাৰ লাপেন ছ'চিয়েল ৱৰ্কাৰ আকেহাই চিকাৰী টিছ' লাপেন প্ৰদীপ ৰং ফাৰংবং আলাংলি আকেহাই চিকাৰী টিছ' আকায়া পুথাক চিহু চিপুত আৰ্যিক থা
2: কায়াহারলিং লবং সোজা মেকার যুদ অনা ফান্তা আপ্রাং সিকার ডম্পজিরলো লাপেন কে কচু ফাতেং পেন ডাক স্টুডিওর লোকে বাং সার সিকারিটিসো কার্ডম
3: কার্ডম
2: সিকারিটিসো কুমাতলমা পুলুতাংতে রিতুম কারবি আং লংগারলো বাং কে কাচিনি নিয়ে তুম বাং সি ইং আরবেং আসন সিদুলো আলাং লিকে নুত টক বাং হির বাং আবিনাও এক একদিম সোমারা তুম ফান লাপেন কে সায়ার পুপেন কাচেপা প্লেং আবাং ফু লাপেন কে এক্সেলেন্স ইন কমিউনিটি

0: Linguistic Award surhinira inkoresian inkan halabangso ninkana pharmana phan Linguistic Society of America headquarter ke Washington DC labangso a society pensi labangso nong ipajirlo lapen ke ilitum bharot adet angkang pi la anaki ongamang phupen alangli hello adunthu angdeng mate adunthu labangso nong ekelongamang phulo lapenan parta Karbi lamet mailong ta alangli organizing secretary mate chom e chunbang batai isikali batai hinikali alangli batai ki thom an labang sor pudenglo lapenan parta karbi lamet mailong vice president dunmai phuar butalangli denglo lapenke labang sophi working president deng det panaphi alangli indigenous tribal saito sabha of assam ladak ta alangli dunmai phu mate vice president ar pudengla lapenan parta non an pak troksi nerkepan alo tokpen peklang tanglo labang songbong glimso mirnem phro lek kalong sengmi panchatantra tomo labangke lamlar lapenthu langbi chitim ache ka phang det ka prek tumo ka prek jengkeng labangke kangcham dun lapenke selected proverb from around the world to karbi and assamis labangta edition hini an tangelo la anasai ke tem tangte tiso ke hai nanglison ke litum karbi anglong arlo ke litum ridam etta longnam de nona bangke kaya harling labang so ja megalong angton penangli kaya lamo nangli konat pensi kosona adimak long pensi nangli ki theki dingloma nangli bahang ke thekloma
1: mate alam bangke me parpi kalam lo ajer ding pick up his nili lada all india radio station long kevangse itetini ninge klong alam nangli tumang kar ju teng pen nangge thanji phan ke wang lo wang chun nangge polos ta wang ver takte da kapte kapte klem ge da madim to ko pot ajab non pini nangli nili phan na hang lo nangli mithang alam che than ta pu ka che thanji thang akati u alam ke ve ke nangli ni ye teng ra la puan ke klem ka pa plen ke chok la pu sono bang la sono ta nili ga puna chak ke le dun pu ke che thek long le la ajab non ti chok se ti chok e ring an ke su po e long long ni ko pine la son do ik la he ase ni li ke puji pulon te kalang lo ni li ham ni li rit bin non ke non ke west kar biang long pulon ni jang kar biang long lo la so prang kar biang long la so prang ke khong juk to mikre pahar en uttar kasar jila po hut lang hala se ud ba ke ase ili tum kar biang long autonomous council long ba ke in hoi inquiry talk do la inquiry talk bang ben ke ching siang hoy la ke duaram la lo hala so duaram la war no ga open kar bang long a hoy a long kar bang long a lo matema mai ti so rong bu ni lipu men he mai ti so bu so alang men ben si la so rong men ni tum chi ir dat mai ti so rong si ni lim hang ke tek ke ke dam tang paru kreser ke bra phoke bra ser ke aning kan mati jonga chiklo chokke ble pudet sita chonglo sita yar ni sivet ni nivet pusta poke bla serke bani kan langla ni lege podon ase ni le po amen ke avelo non ke lumet tiso ape ni le pa amen ke basa pi bp langli tum bahini ta avelo langli tum bahini ka chupathe asumar bang trok do arloso bahini pinso bang pli la ni le tum korte bang pli le pen ke injir bahini ang bang pen akibisi lo ni le আচ্ছা হ্যাঁ মিসি আং বং পেন আলম কে ঠে নাই মনে লো হ্যাঁ মিসি আং বং পেন আলম পা ঠে নাই মনে লো নীলি ফান এলো পছে নীলি ফান যার সো লাংলি তুম আন কে হালো সো রাকাই কে কে তো কে লাং বই গাছি হুম হেডে রাকাই লাং পছে হালো তুমি কে ঠেক বাং বেদে লো লো কে ঠেক বাং ভে আনিং কাছে অয় আনিং কাছে পাজাং জে সে নীলি ফান গেল এনুর বাং কে ঠেক আন কে পাচারালি নাং পু আং হং নে কে থো পেন লি সো আবার সাইকেল লং বাং লো চিক লংকে না হকলে দুন দেশ পুষে তামে
0: আতে হালা সুহুত এ নালি লোকেচার লিকে এ তে বখেত দিম দোমা মাই টি সো রং পেন তে বখেত
1: মাই টি সো রং পুলা নিল তুমা রং মা কে আবে রং তা রং সো সো ডোন্ট ক্রিপলি ডোন্ট ক্রিপ হো রং সো নিল তুম ডোন রং থ্রক দো হালা দাক তেরাং রং লাসান চমে সিল চেরাং রং চে চো সর নিলি অং তুমা রং লকে নিলি পুসারা নি বেন্তা পেসো সো মেক এন আ হেম লাসো রং লো মাই টি সো রং লাপেন গে হানসে রং দোলাং লাপেন কে নীল তোমার দনার আবল ক্রো সর রং দোলাং ক্রো রং লঙ্কায় দং হেলমা হ লঙ্কায় দং রয় লিজির কুং সিন লি তুমি কিম আলাস লঙ্কা

0: যে আর তা বললাম তো দুঃখ উপন মাথা আলো হলো সু হচ্ছে রঙার লসু এন কক প হলো বাং সার্টিফিকেট মান ছিলাম পং তো মারছি ই ফোনে ছিলাম পং তো মারছি ই ফোনে যে ফ্লাং ফ্লেন দাম দে পর হি লং লাং মানে কলেজ লং মান ফোর্থ গ্রেড আছে করে লুদুন চক লো
1: কলেজ কে ডাক ডিপু তো দুন
0: ডিফু গভর্নমেন্ট কলেজ আছে দুন লো লা ডাক্তার ছিল যো নিজন তম তো মানে পিয়ান কে দুন থেকে দেলে মতে মাছে লা নিলি তুম পড়ে রা বাব তুম তা মেন এন পন মে হলো সো নিংকা নিলি তুম লে সুম রং দে ইনু লগে অরুণ তেরন দা গালাং লোকে চুমাংক্র দা গালাং লোকে শুভন্তী তেরন পিপু ইনু দো লাপেন কে অরুণ তেরন দে চুমাংক্র ডিপেন রং পি লাপেন কে দুলাং নি এলো পিনা আলিং থে মান লাবান তালা তুমি নিলিকে নক তেলে দুন দে সোনা সিং তেরাং সোনা সিং আনসে নিলি মাকে লাদাক দুদিন কক লং কে ডাক নিলি নিঙ্কি ওই থেপি হাই স্কুল ওই নালা কলেজ লং বা হেমদার কক নাং কক প্রিন্সিপাল বাং দে টেবুল দে ভেন পিনাং কক বেল ক্রিং দে লুট নাং কক হ্যালো নিলিজির পো তুমি বাং পাং এলে ব্ল ক্লাস কে দুন হেম বেন দে লো যেতা আলো ছিল মজন জোর দে না কে কোন লো তারে ত্রাও বেট কে লাকি জুত বেন কে ফলি দে কাং তো লো গেন তে মহালো সোস নিলি ইন্টারভিউ চপি দুন ফিশারি ডিপার্টমেন্ট লং মা লং লো আমার দু আন্ত ওগাং এন হাত দুন জুইলো লাগে ছকনার কে বানিং কান লো
1: আনতে নাংলি হালা সুহুত পরিতাং লো পুষি এ লেখানাং গপো লাপেনকে কলেজ অবুপনা ফিদ নাংলি পিছু সুমেকে এনমা
0: পিছু সুমেকে এন গিয়া ফি উলাং নিলি ট্রেনিং দুন দেলাং 8081 থকনের ক্যাপেন থকনের ক্যাপ এসি মার্চ আছে ক্লান ট্রেনিং দুন দে ফিকে হালা ট্রেনিং এ দুই এসে কে ভারিয়া এমপ্লয়েশন লো হালা দাকে চিউতা লং লো গভর্নমেন্ট পেনালাং পলে জকে দুই নাগ নাংলে ডিফিউচি বাংলো হিন্দাম তংমাম হিন্দাম তংমাম নহক তা আবে লোক তেফ্রাং সত তোলে লোকে সচি লং জ্বর পয়সা তো আবে লোক নহক তা আবে লোক কোনাত কলেজ লং তো দরমা লং বম লা তা আবে দেড় লো আমার চেন কে কপিল ক্লেম পোপ আমার কাউন্সিল লং চপাতি বক্সে বাং ট্রেনিং কে দুন লোনে সাসপেনশন বন ইনুরা মুনির বান সাসপেনশন লো হালো সোয়ালার দা হালো বাং বে টিকে নাং চোথান্দাম ওইপো লো চোথান্দাম লাং কথার রং পো নদা চেথানা কং হিনে লাম কাংলি দশে মান দে নি উবে কে চিং কিপু কিছু থেক লং দে হো আবার সাইজে তাংতে দে লোক হেনতে আর তালাম তো দোয়ে আমার মাস্টার হদা ক্লাইম দাম লো কাথারা রং এল পি স্কুল দা ক্লাইম বম হচ্ছে এলং লং নি দাম বম দাম বম মাত লিজির পিজির পো তুম নাং পাচ্ছি নি ল চিংকি বম চিংকি বম মাত হেমা সর দা স্কুল কে থান লং মাত চান দে লো চে কাচং হু দা গেলি গা দোকাই দা গেলি রং তাং পেনলে এনে কিছু মান লং তো গালি নিলি রং দৌলতা কে বাং দে কে ইং পেন হাক পাং হর লিঙে মানে পিএ পি ইং নাম নাং থানলে আর মা ডাক স্কুল কে থান লং আঞ্জু
1: ফুটি থান সিনা এ নালি কাই আলো আংটন পেন থান জি সিস্টেমে ইলি তো ফোন আপোর সিং ইং হং হেডে দা পোর্ট এ চিং সি আং দেং এ বাং কে লাপন লিং টনি কক

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারা তা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লোক হোমরি দাম নাং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: আদন্তু ভার্মনাজাই মেক আংডেং আলং পেন সোনালি রং পিপিয়া হিন পেন ভার্মনা পুথা লামজির গে থান আর জুইক থা
3: পিনি এলিতুম বায়োডাইভার্সিটি মতে পেঠে আলং আসন সন কেরেং এড আচিথে আপি লাপেন মুনিত লাপেন কাপ্রেক কাপ্রেক পেঠে আফান আকেনাং সদ আপুথাক লামজির চিথান দামজি আফানসি নীলি বর ইলো ইলি তুমজয় কে পেন লং চারি দাম লুনা লাসন সি কিজুই কেলং আদিম লং আসনসন আপি আসনসন আমির আসনসন লংলে আর লোপেন কেবং আকিমু ইংকি ইংকেট হিলং লাপেন কাপ্রেক কাপ্রেক দো পিরথে লং আজাদ আপি লাপেন কেরেং এট আচিথে কেদো আন আতুম কেরেং জি আফান কেচুজি আ আন আকেনাং সত কেচু মোভে মতে চলং লে দেট পুলোতে আচিথে কেদো আন আতুম কে রেং উন ই লাপেন পিরথিয়া লং থাংনা তা আবে দেজি লাসি ইলিতুম কাদো কাবে আতুম তা ফুড চেন মতে আ আন কাচিচু সেরয় আপুথাক আরজু লংলো লাসন সি বাপ বি রিকাং রিনুই আফান চৈনং চেলং বি মিসো ইংকি ইংকেট লাপেন কাপ্রেক কাপ্রেক আতুম চোয়ে সি চোলো লাকে প্রাইমারি কনজিউমার্স বুসি পুলো লাহাই ইংকি ইংকেট মিসো চংহো আতুম আফান পুথত ফিজু চেতন আতুম চৌথুপ লাপেন লাকে সেকেন্ডারি কনজিউমার্স বুসি পুলো আদুন্থু ফিজু

চেতন জংহুয়া তুমাফান ফিরুয়ে তুম পুথ চুথুপো লাকে তরশেরি কনজিউমার্স পুসি পুলো লাপেন লাসনসি ফুরুই লাপেন আকাপ্রেক আকাপ্রেক আপি আতুমাফান ও তাকুন বোমু আতুম চনেপসি চৌথুপো লাকে ফাইনাল কনজিউমার্স পুসি পুলো লাতুম চৌসি বারপি লংলে আলং লোটে পুথত আসনসন আবাব বি রিকাং রিনুই পুথত চিংজকথুপো লাকে ডিকম্পোজার্স পুসি পুলো জয়কে পেন ইলিতুম চিনি দামজি পুলোতে সক সং আফান হেম আবো তুম চুপো লাপেন মুনিত আতুম হেম আবো আফান চৌথুপো লাহাই হুই আফুথাক ফুচিন পুসি পুলো নিংকান ফারুক রে সিরকেবরা নিরকেব কেবরা ফ আনিংকান ওয়াল্টার সি রোসেন আহিন পেন কেটককে পিয়ার্থে আলং আসন সন কেরেং এট আচিথে কেদো আতুম মতে বায়োডাইভার্সিটি আবেদেট পোলোতে ইলিতুম আকাই রেং উন ইডাচি পিয়ার্থে আলং আসন সন কেরেং এট আচিথে কেদো আতুম মতে বায়োডাইভার্সিটি পেন ইলিতুম ইকোলজিক্যাল লাপেন ইকোনমিক সিগনিফিকেন্স হাই হুই লং মুনিত কিচু কিজুঞ্জি হেম গাড়ি মোটর কেবেকজি আজাং থু আর্নিবাং পে রি কাচিং থাংজি আফান লাপেন আসনসন কেসু দেট আহুত অক প্রাণ কেপা মেসেনজি আফান দোবাই লাপেন আসনসন কিজুই কেলাং আহিন আনাতা ইলতুম আলি লংপন পিরথে লং আসনসন কেরেং এট আচেথে কেদো আতুম মতে বায়োডাইভার্সিটি পেন কপিপি আকেনাং সতল আপ্রাংসি ফুসার ফিসার আসো সু পেন চিংথুন বোমসি মুনিত আতুম আকাই নাংদো বোমলো লাকে জেনেটিক ডাইভার্সিটি পুসি পুলো আদুন্থু কেরেং এট আপি আতুম তা নামপি নামদুরালং দোরা পেটসি নিং আরং পেন দোলো লাকে স্পেসিস ডাইভার্সিটি পুসি পুলো লাপেন পিরথে আলং আসনসন কেরেং এট আচেথে কেদো আতুম মতে ডাইভার্সিটি আরলো আলং জংদাম পোলোতে সাংটি আহাওয়ার মতে ডেজার্ট বাপ বি রিকাং রিনুই আহাওয়ার লাপেন তালো আলং আলং আসনসন আপি কেদো আন আতুম আফান ইকোলজিক্যাল ডাইভার্সিটি পুসি পুলো পিরথে আলং আসন আসন কেরেং এট আচেথে কেদো আতুম মতে বায়োডাইভার্সিটি আপুথাক পি এ পটসি কেলানা তা আকেনাং সতল মুনিত আতুম কেচু কেজুঞ্জি আফান ইংলং হিডি লাপেন আকলাম আলং কেচুজি আফান চোখলেম ই ডেট পুলোতে কেরেংজি আফান থাংনাত আচেথে আবেদেজি লাহাই আসন সন সক থেংথে লাপেন থেসেরে হাই হুই মুনিত আতুম সাই কেক্লেম নাংকক লাপেন আনপারটা আসন সন সক সাং থেসেরে লং টুক নামপি নামদুর আলংটা আসন সন কেচুজি আফান লংপন লাকে ইকোনমিক মতে চোকামাহিন আনাত পুসি পুদামলো লাসি নামপি নামদুর হাবিত হারাম আলং মুনিত আতুম মে থরথে দেট নাংজি লাসন মে আকার পেচো এট পুলোতে পিরথে আলং আসনসন কেরেং এট আচেথে কেদো আতুম আন কে কেচোজি আ আন আন্তা আবেদেজি লাসি নামপি নামদুরতা এলিতুম কেপাজকজি কেনাংসত লাপেন পিরথে আরাজে কেপা মেসেনজি আফান থেদুং থেদুং আ ফ্যাক্টরিস কোম্পানিস হে হুইতা কেপাজুম কেনাংসত লাপেন বাদ বি রিকাং রিনুই পাংজকলতে পিরথে আবারমন আফানতা ইংথি এটপো লাপেন মুনির তুম পিরথে আরাজে কিপা মেজি আফান বর ই এ ডেট পোলোতে বলকেলো মতে লংলে আর লোপেন ফেরে মেমে আমি নাং ইংবপো লাকে পিরথে আবারমন আফান পাচি হো আতমন দোককজি পিরথে আবারমন কিপা মেসেনজি আফান নিংকান আরো ক্রে সিরকেপরা সিরকেপ কেপরা হিনী আনিংকান আরু আচিক্লো নিফাইং করা হিনী আর নি পেন পিয়ার্থে আলং আসন সন কেরেং এট আচেথে কেদো আন আতুম হাই হুই আফান রায়কম নাংজি পুরা কেপাচে থাং আর নি ডেং পনল লাসে পিনি আর নি আন্তা লাবাংস আসায় পুথাক পিয়ার্থে আদাং আমুলুক আতুম চেরকটক আমাই ডেং পনসি আলং লং মতে ডেট পি

কার্বি লামার জানা লুনা জাইমেক আং ট্যাং লংপেন নন হেট নাংলি তুম একাই আমং ভে ইপু কার্বি লামার জানা লংপেন জিতেন তে রাংলাপেন অল্পনা ক্রোপি কিলোনালুন আর চিকলং টাংল আদুন্থু লামচাক পু কার্বি লামার জানা লংপেন খনসিম তে রাংলাপেন মিরমিলি রং পি পি কিলোনালুন আর জুইক থা আলুন আলাম থে রানাম তাংতে আর জুইক থা লাবাং সোয়ালুন

কার্বি লামার জানালুনা যাই মেক আং ডেং লং পেন ননহেদ নালি তুম লামচাক পু কার্বি লামার জানালং পেন খনসি ইমতে রং লাপেন মিরমিলি রং পিপি কিলুন রানাম পালুন আর্জিক লং টাংলো আদুন্থু হনথে পু কার্বি লামার জানালং পেন বিজয় লেক থে লাপেন মালিন দি সোপি কিলুন আলুন আর্জুক থা আলুন আলাম থে কিডো নাংলো জি টাংতে আর্জুক আর্জুক থা লাবাং সোয়ালুন

কার্বি লামার জানালো না যাই মেঘ আং ডেঙা লংপেন নন হেনালি তুম হন থে পু কার্বি লামার জানা লংপেন বিজয় লেক থে লাপেন মিরমিলি রং পি পি কিলুনালুন আর্জুক লং টাংল আদুন্থু কার্বি লামার জানালুন আজাই মেঘ আং ডেঙা লংপেন নিকাং হন পু কার্বি লামার জানা লংপেন মঙ্গল সিং রং পি কিলুনালুন আর্জুক থা আদুনালাম থে নেসেং ওয়ার লু আলাম তংতে আর্জুক থা লবং সালুন